মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো শ্রোতা বন্ধু, আমরা এরই মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে, আমাদের আকাশবাণী কৈলাসহর হোক আর বিভিন্ন মাধ্যম থেকেই হোক, আমরা শিক্ষা নিয়ে কিন্তু অনেক কথা শুনি, অনেকেই যোগদান করেন, বিশেষ করে ছাত্র শিক্ষক তারা তো আছেনই। তো আজ আমরা আপনাদের সঙ্গে এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। এরই মধ্যেই আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, আমরা তা দেখেছি। তো আজকে যে কথা আপনাদের সঙ্গে আমি বলতে চাই সেটা হলো শিক্ষা ব্যবস্থায় এবং ছাত্রদের পড়াশোনায় সেকাল এবং একাল। আমরা ছোটবেলা যেভাবে পড়াশোনা করেছি বা আপনারা বা আমাদের বয়োজ্যেষ্ঠরা, তা থেকে আজকের প্রজন্ম কিছুটা হলেও সরে এসেছে। তো সে নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে এবং জানবো মতামত। তো দেখি আমাদের ফোনে কে আছেন। হ্যালো, সুরের ভেলা, লাইনটাই কেটে গেল। আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে ছিলেন জানি না, তার সঙ্গে হ্যাঁ কথা হলো না, আবার চলে এসছে একটা ফোন। হ্যালো সুরের ভেলা, হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি মুজিৎ চক্রবর্তী বলছি।
0: ভালো আছেন?
1: আপনি এসেছেন,

0: হ্যালো,
1: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
0: নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, আমি সুমজিৎ চক্রবর্তী বলছি,
1: ভালো আছেন?
0: অসম রাজ্য সিকিম জেলা থেকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আছি। হ্যাঁ, আর অনুষ্ঠান শুরু হয়েছে, মনে হচ্ছে 3-4 দিন হয়ে গেছে অনুষ্ঠানে ঢুকতে পারছি না, আজকে প্রথম ঢুকলাম।
1: বাহ,
0: যাই হোক, আর অনুষ্ঠানে আপনি এসেছেন, সত্যি ভালো লাগছে। প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী খুবই আসলে শুনছেন, সবাইকে নমস্কার জানাই। আর আশা করি
1: নমস্কার।
0: আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন,
1: হ্যাঁ,
0: সমস্যা
1: অবশ্যই।
0: তো চলছে, ঠিক না?
1: হ্যাঁ
0: আর আজকে কি দেখেছেন নাকি?
1: হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বলছিলাম আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কিছু কথা। হ্যাঁ, আমরা যে পড়াশোনা করেছি বা আমাদের বয়োজ্যেষ্ঠরা যে পড়াশোনা করেছেন, তা থেকে আজকের প্রজন্ম কিছুটা হলেও সরে এসেছে, তাদের পড়াশোনার পদ্ধতি নিয়ে
0: দেখুন,
1: কিছু কথা।
0: চিন্তা করতে গেলে অনেক সরে এসেছে, দিবারাত্র প্রায় পার্থক্য, ঠিক না? হ্যালো, দেখুন, আমরা যখন পড়াশোনা করেছি তখন অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা করেছি। মার্কেট যে ব্যাপারটা, সত্যি মার্কেটের জন্য কিন্তু তফাৎ হয়ে গেছে এখন, ঠিক না?
1: মার্কেট
0: আগে আমরা,
1: তফাত, তাছাড়া সেই ডিভিশনের তফাতটাও তো আছে। এখন কিন্তু সবাই জিজ্ঞেস করে কত পার্সেন্ট পেয়েছো। আগে জিজ্ঞেস করা হতো না কোন ডিভিশন পেয়েছে।
0: অনেক তফাত, অনেক তফাত। তাই সত্যি আসলে দেখুন, আর এখন যে পড়াশোনার যে উৎসাহ যেটা, তখন নিশ্চয়ই আমার তো মনে হয় ছাত্রছাত্রীর উৎসাহ অনেক বাড়বে নিজের মন থেকে। কেন জানেন, ভালো রেজাল্ট করলে ভালো কিছু পাও না, তাকে তাকে সুখান দিচ্ছে, ঠিক না? তার দিকে উৎসাহের মাধ্যমে নিশ্চয় যে ছাত্র হয়তো বা ডিভিশন পাস করেছে, সে কিন্তু চেষ্টা করবে যে আগামীতে আমি হয়তো বা যদি ফার্স্ট ডিভিশনে যেতে পারি বা সেকেন্ড ডিভিশনে, একটা কম্পিটিশন থাকবে, তখন কিন্তু মনোযোগ থাকবে পড়া বর্তমানে।
1: সেই তো, সেটা তো থাকছেই। তাছাড়া আমি বলছিলাম যে কথাটা, পড়াশোনার পদ্ধতিটা কিন্তু আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে।
0: অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। কারণ দেখুন, আগে আমরা যখন পড়াশোনা করতাম তখন বিশেষ করে হয়তো বা খুব দূরে উঠতে হয় আমাদের, উঠতে হতো সকালবেলা পড়াশোনা করতাম, তারপর যদি হয়তো প্রাইভেট যদি মাস্টারের কাছে যদি পড়তাম তাহলে হয়তো বা বাড়িতে গিয়ে পড়তাম, একবেলাই পড়তাম এক সময়, বা হয়তো বা মাস্টার মাঠে আসতাম এসে পড়াতে। এখন তো মানে সাবজেক্ট অনুযায়ী মানে টিচার ধরতে হয়, ঠিক না? যেমন
1: হ্যাঁ, সেটা তো আছেই। তাছাড়া আরেকটা ব্যাপার, অনলাইন ব্যাপারটা চলে এসছে।
0: অনলাইন,
1: হ্যাঁ
0: অনলাইনটা দেখুন মানে তো হয় কি, বিশেষ করে তো মানে কি বলবো, আমাদের যেমন 2019 করোনা ভাইরাস থেকে যখন মানে খুব জোরদার হয়েছে অনলাইনে যে ব্যাপারটা, ঠিক না?
1: আচ্ছা, ঠিক আছে ব্রহ্মজিৎ বাবু, আমি আপনার গানের পছন্দটা এবার জানি।
0: আসলে দেখুন, গান শুনতে চাই, আমাকে শুনিয়ে দেন একখানা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন। বাংলার কি, বাংলার বায়ু, বাংলার জল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, এই গানটি শুনিয়ে দেবেন।
1: বলুন,
0: অনুষ্ঠান ভালো লাগছে দেখুন, তারা অনুষ্ঠান যদি আসেন অনুষ্ঠান থাকে তাহলে তো বিশেষ করে কিছু কথা নিয়ে আলোচনা করে, আমার সত্যি ভালো লাগে। তার জন্য তাকে আমি স্যালুট জানাই, বিশেষ করে আপনাকে জানাই, কারণ আপনার যে আপনি যেরকম ভাবে প্রেজেন্টেশন করছেন এই বিষয়ে নিয়ে, সেটা অন্য কিন্তু প্রেজেন্টেশন এইভাবে করছেন না, বুঝতে পেরেছেন?
1: হ্যাঁ, সে যাই হোক, আমরা আমাদের সবার সহযোগিতাতেই এরকম হয়। তো
0: বলেছিলাম যে আমার সমাজে যেরকম করছেন এরকম আপনারা করবেন, তাহলে অনুষ্ঠানটা আরো জনপ্রিয় হয়ে উঠবে। তখন বললেন না, আমাদের তো সিক্রেট ফুড রয়েছে। আমি বললাম দেখুন, সিক্রেট ফুড রয়েছে,
1: সিক্রেট ফুডটা আমাদের অন্য অনুষ্ঠানে, সুরের ভেলাতে নেই।
0: আপনার প্রতিনিয়ত আপনি আসলে রাখবেন, সেটা আমার অনুরোধ, আপনার প্রয়োজনীয় অনুরোধ।
1: না, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে, তাই আমি কিছুটা করি এরকম। তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, কথা হবে অবশ্যই অন্য অনুষ্ঠানে। ভালো থাকবেন।
0: ঠিক আছে,
1: অবশ্যই, পছন্দের গান চলে এসেছে,

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার নেবেন দিদি?
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাস থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি। আর আপনাকে অনেকদিন পরে পেয়েছি, কারণ মাঝখানে তো প্রায় এক মাস বন্ধ ছিল অনুষ্ঠান।
0: হ্যাঁ হ্যাঁ, আমরা বিভিন্ন প্রতিকূলতার মাঝখান দিয়ে পেরিয়ে এসে আজকে দাঁড়িয়েছি এই অবস্থায়।
1: একদম একদম, আসলে আমাদের তো হাতে নেই যন্ত্রের যে যন্ত্রণা, সে কখন যে যন্ত্রণা করবে সেটা আগাম
0: বোঝা যায় না,
1: ঠিক না?
0: তো হ্যাঁ, কে গান শোনাবো? আর আমাদের যে বিষয়টা নিয়ে পরে কথা বলছি, গানের অনুরোধটা আগে জেনে নিই।
1: আজকে কিশোরদার বিখ্যাত একটা অ্যালবাম রয়েছে, আমার পূজার ফুল, সম্ভবত 1982 সালে মুক্তি পেয়েছিল, সে অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন। গানটা হচ্ছে সে যেন আমার পাশে আজও বসে আছে। কিশোরদা গেয়েছেন গানটি, আর গানটির রূপ দিয়েছেন মুকুল দত্ত, আর হেমন্ত দাস সুর দিয়ে সাজিয়েছেন। আর দুঃখিত, আমি আজকে প্রথম থেকে শুনতে পারিনি, কারণ রেডিও ছিল না দিদি।
0: আচ্ছা,
1: রেডিওটা পরে এসছে, অনেক পরে এসছে। জানি না প্রথম যিনি অংশগ্রহণ করেছেন রেডিওর ব্যাপারটা বলেছেন কিনা, জানি না। রেডিও ছিল না কি, রেডিও এসছে প্রায় 11:04 এরকম।
0: আচ্ছা,
1: আসলে আমি শুনিনি, দুঃখিত আমি।
0: ঠিক আছে, তো ঠিক আছে, রেডিওটা একটু পরে এসছে, বুঝতে পারলাম। আর আপনারা তো রেডিওতেই শোনেন? আচ্ছা ঠিক আছে, দেখুন যে আমাদের আবহাওয়ার অবস্থা অনেকটা এরকম হয়েই যায়, আমরা অনেক সময় সব মেশিনগুলোকেও বন্ধ করে রাখতে বাধ্য হই। হ্যাঁ, তো না, আজকে যে বিষয়টা সেটা আমি প্রেমজিৎ বাবুকেও বলেছি, আপনারা বুঝতে পারছি প্রথম থেকে হয়তো বা কোনো একটা কারণে আজকে শুনতে পাচ্ছেন না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা রাখবেন যে প্রথম থেকে শোনার, সেটা আমি বুঝতে পারছি।

0: রেডিওর কারণেই হয়তো হয়েছে। তো আমি আবার বলে দিচ্ছি পরবর্তী শ্রোতা বন্ধুরা যারা শুনবেন, এখন তো রেডিও আছে, পরবর্তী শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন তারা অবশ্যই আমাদের অনুষ্ঠানের যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটু অংশগ্রহণ করতে চাইবেন। বলছিলাম আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পর্যায়েরই ফল প্রকাশিত হয়েছে, তো সব বিষয়ে আমাদের বাচ্চাদের ছাত্রছাত্রীরা যে পদ্ধতিতে আগে পড়াশোনা করতো এখন তা থেকে একটু সরে এসেছে। আমরা পড়াশোনা করেছি, আমাদের বয়োজ্যেষ্ঠরা পড়াশোনা করেছেন তা থেকে, কিন্তু এখনকার প্রজন্ম কিছুটা হলেও সরে এসেছে। তো সেই যে ব্যবস্থাগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম।
1: তো আসলে তখন পড়াশোনার সুবিধা আর এখন সুবিধা অনেক বদলে গেছে। এখন তো আসলে আমরা স্মার্টফোন থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, সেটা কিন্তু তখন ছিল না। আর তখনের সময় যেমন আমরা যে পরীক্ষা হলে বসি তখন তো ব্রড কোয়েকশন ছিল বেশি, এখন কিন্তু সব শর্ট কোয়েকশন।
0: পাঁচ মার্ক, আট, চার মার্ক, তিন মার্ক এরকমই থাকে এখনো। হ্যাঁ, আগের মতো সেই সেই 15 মার্কস এর আমরা আর পাই না।
1: না, এখন তা নেই। আর
0: তো আমি বলছিলাম যেটা
1: অভিভাবকদেরে বলবো, মানে মোবাইলে যেন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকুক, তাহলে ওর কাজে লাগবে। আর পড়াশোনা সারাদিন মোবাইল দিয়ে থাকবে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু ও দেখবে, তাহলে তো পড়াশোনার ক্ষতি হয়ে যাবে।
0: আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে আপনি অভিভাবকদেরকেও সতর্ক থাকতে বলছেন যাতে তারা একটু পর্যবেক্ষণে রাখেন তার বাচ্চাদের।
1: একদম একদম,
0: ঠিক আছে, ভালো লাগলো কথা শুনে।
1: শিক্ষিকারা তো বুঝছে না যে আমার পায়ে কুড়াল মারছে, সেটা বুঝছে না।
0: সেই
1: ও বুঝবে যখন ওর সময়টা পেরিয়ে যাবে।
0: ঠিক আছে,
1: মা বাবারা তো বুঝছেন।
0: সেই ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে।
1: যতক্ষণে থাকবেন, আপনার ছেলে হোক মেয়ে হোক পড়াশোনা করছে কিনা, বা শুধু টেবিলে বসে থাকলেই যে ও পড়াশোনা করে একথা ঠিক নয়, কিন্তু
0: না,
1: একটু খেয়াল রাখতে হবে
0: অবশ্যই। তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: আমি শুনবো সুনীল শর্মা আর বীরেন্দ্র শব্দকর, এই দুই ভাইকে নিয়ে আমি গানটা শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুরা রয়েছে সঙ্গে।
0: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিলাম আপনার পছন্দের এই গান, ভালো থাকবেন, কথা হবে আবার। নমস্কার।

0: আজও বসে আছে।
1: হ্যালো, সুরের ভেলা।
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
2: গুড মর্নিং,
1: সুপ্রভাত।
2: সুপ্রভাত, শুভ সকাল। আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: ভালো আছেন নিশ্চয়ই?
2: হ্যাঁ হ্যাঁ, একেবারে ভালো আছি অবশ্যই, কারণ ভালো তো থাকতেই হবে। আর বিশেষ করে সুমাদির সাথে কথা বলা, আর বিশেষ করে একটা পর্যায়ে আরো ভালো হয়ে যায় মন।
1: বাহ, অনেক ধন্যবাদ আপনাকে।
2: আর জানি না, আজ আমি শুনতে পাইনি আপনার ওই ভূমিকাটা কি দিয়েছেন বা কি টপিক দিয়েছেন, এটা আমি শুনিনি।
1: আজ অবশ্য আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, আপনি জানেন না কি কারণে শুনতে পেলেন না।
2: শুনতে পেলাম না এই কারণে, আমি ট্রাই করছিলাম, তাই না?
1: ঠিক আছে, আমি ঠিক আছে। আজকের জন্য আমি সবাইকেই বারবার করেই বলছি, আমাদের আজকের বিষয়ে, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল কিছুদিন আগেই সব পর্যায়ে প্রকাশিত হয়েছে। তো সে বিষয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্রছাত্রীরা যে পদ্ধতিতে আমরা পড়াশোনা করেছি, আমাদের বয়োজ্যেষ্ঠরা পড়াশোনা করেছেন, সে পদ্ধতি থেকে এ প্রজন্মের বাচ্চারা একটু সরে এসেছে। তো সে বিষয়ে যদি কিছু বলেন, তার আগে আপনার পছন্দের গানটা আমি জেনে নিই।
2: তো প্রথমে বলি, আজ 25শে মে দেশপ্রেমিক বা স্বাধীনতা সংগ্রামী রাস বিহারী বসুর জন্মদিন। সেই জন্মদিনে তাকে প্রণাম জানাই। তো গানের পছন্দে চলে আসি। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। এরকম গানটা অবশ্যই গেয়েছেন শুভমিতা। তো ব্যাপারটা প্রসঙ্গে চলে আসি। তো এরকম সত্যি আমাদের সময় পড়াশোনাটা ঠিক আজকালকে যে পড়াশোনা টাইম টেবল এরকম ছিল না। আমরা যদিও কিছুটা টাইম টেবল করেছিলাম, বাবার সেই শাসনে টাইম টেবল করেছিলাম, কিন্তু আমার পড়াশোনাতে, বিশেষ করে আমাদের সময় পড়াশোনাতে যখন মন বসে তখন পড়াশোনা করি, নতুবা খেলাধুলা বা বিভিন্ন, মানে সবসময় একটা খেলাধুলাতেই মন মেতে।
1: হ্যাঁ, সেই ছোট বয়সে তো খেলাধুলাতে মন পড়েই থাকবে, সে একটা ব্যাপার আছে। কিন্তু আজকের বাচ্চারাও খেলতে চায়, খেলতে চায়, কিন্তু তাদের খেলার পদ্ধতিটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে।
2: না, পদ্ধতি পরিবর্তন হয়ে, আসলে ব্যাপারটা হচ্ছে তারা কোন ঠাসা হয়ে গেছে, কারণ বইয়ের বোঝা বা তাদের যে, মানে কি বলবো, মানে একটা সাকসেসের যে ব্যাপারটা চলে আসছে, যে ওই ছেলেটা 90-100 করেছে, তাকেও না 100 করতে হবে। সেই যেটা ইঁদুর দৌড়, সেই ইঁদুর দৌড়ের সেই প্রহেলিকায় বা ইঁদুর দৌড়ের যে একটা কি বলবো হাড্ডাহাড্ডি
1: লড়াই যেটা চলছে,
2: মানে দৌড়ানোতে কি হচ্ছে, তাদের ছেলেবেলা যে হাসি খুশি বা খেলা,
1: তাদের মানে
2: অন্য একটা যে, মানে
1: শৈশবটা হারিয়ে ফেলছে, সেটাই বলছেন।
2: সেটাতেই মানে মনটা একেবারে কি বলবো একটা বিড়ম্বনায় গেছে তাদের মনের মধ্যে, কি বাবা মার মনের মধ্যে, যে আমার ছেলেটা কিভাবে ভালো মার্ক পাবে, সেটাতেই তারা টিউশনে যাওয়া বা টিচারের কাছে যাওয়া, মানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের যে সনাতন যে প্রকৃতি, তাদের যে একটা নিষ্কলুষ যে কি বলবো
1: শৈশব,
2: ছেলে মানে ইয়ে মন, সুকুমার মন যেটা,

0: এটা কিন্তু একেবারে মানে বিড়ম্বনায় গিয়েছে এই পড়ার দৌরাত্মে এখনকার ছেলে মেয়েদের। যাই হোক, মানে এটা যুগের বদল,
1: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সেটা। আরেকটা ব্যাপার যেটা বলছিলাম সেটা হলো পদ্ধতিটা, পড়াশোনার পদ্ধতি। হ্যাঁ, আমরা তো খাতা লিখেছি, টিচারের বাড়ি গিয়েছি, ঠিক আছে, খাতা নোট করেছি, পড়েছি, এদের পড়ার পদ্ধতিটা কিন্তু পুরো আলাদা। এরা অনলাইন পেয়েছে, অনলাইন পেয়েছে, বিভিন্ন জায়গা থেকে এদের কোয়েশ্চেন আর আনসারগুলো ওরা নিতে পারছে, কিন্তু সেক্ষেত্রে তার, আমি বলছিলাম সেই অনলাইন পদ্ধতিতে পড়াশোনা সেটা কতটা বাচ্চাদের জন্য ভালো।
0: আসলে অনলাইন পদ্ধতিতে পড়াশোনা একটা পর্যায়ে আমি মনে করি ভালো, কারণ অনেকটা কি বলবো, টিচারের কাছে না গিয়েই আমি জেমিনিতে আমি ফোন মানে ইয়ে করলাম বা ইয়েতে, সেটা কিন্তু অনলাইনে চলে আসছে। তো সেই ব্যাপারে অনেকটা কি হয়েছে, তার যে মেধা বা তার যে ভিতরের যে মানে কি বলবো সেই যে জানার সত্তাটা কিন্তু মার খাচ্ছে, সে ফট করে অ্যাভেলেবিলিটি হয়ে গেছে যে এটার উত্তরটা এটাই, মানে ফট করে সে পেয়ে যাচ্ছে, যার ফলে
1: হ্যাঁ পেয়ে যাওয়ার কারণে ওর যে মানসিক বিকাশ, ব্রেনটাকে যে হ্যাঁ
0: মানসিকতাটা মার খাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।
0: এবারে আমি যাদের নাম বলবো যারা আমার সাথে আছেন, গানটা ডেডিকেট করছি, প্রথমে আমার প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, দেবজিৎ দাস, তারপর সজল দাস, সজল মালাকার, তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতবা ভট্টাচার্য, তারপর কার্তিক মালাকার, তারপর যারা মানে রেডিও শুনছেন, ও হো একেবারেই ভুলে গেছিলাম, পশ্চিম বাংলা থেকে আমার আরেক বন্ধু বিশ্বনাথ গায়েনজি শুনবেন। যাই হোক, ভালো থাকুন, সমাধি ভালো রাখুন,
1: ভালো থাকবেন। আপনি
0: আজকে টপিকটা এনেছেন বলে অনেকটা কাজ হবে একটা পর্যায়ে।
1: ঠিক আছে, ভালো লাগলো কথা শুনে, কথা হবে আবারও।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আসাম থেকে বলছি, রামতপুর কাস্ত।
0: কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পর আজকে অনুষ্ঠানে আসতে পারলাম।
0: বাহ, ভালো লাগলো শুনে।
1: আপনারা সবাই ভালো আছেন তো?
0: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি।
1: আমরা সবাই ভালো আছি, আর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে।
0: বাহ, আমারও ভীষণ ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে। তো কি গান শোনাবো আজ?
1: আজকে গান শুনবো আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, এরকম একটি গান আছে না, ওই গানটি শুনবো।
0: আচ্ছা, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়। হ্যাঁ, বন্ধুদের নাম তো পরে শুনবো, আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছুটা কথা বলুন।
1: অনুষ্ঠান তো আপনাদের সব অনুষ্ঠানে ভালো আছে,
0: সেই ভালোর কথা নয়, আজকে আমাদের যে আমাদের অনুষ্ঠানে একটা বিষয় রেখেছিলাম সেটা নিয়েই বলতে চাই। নিশ্চয় শোনা হয়নি, তাই তো?
1: অনুষ্ঠানে ফোন করতে গেলে অনুষ্ঠান শোনা যায় না, আমরা তো এতে শুনি না।
0: অনুষ্ঠানে ফোন করতে গেলে ফোন শোনা যায় না, তারপর তাহলে কি করে হয়? অনুষ্ঠান তো অনুষ্ঠানে ফোন করতে তো অনুষ্ঠান শুনেই ফোন করতে হয়।
1: অনুষ্ঠান তো শুনে ফোন করতে হয়। আজকে আমি তো একটু পরে মানে টিউনটা করলাম আর কি, মোবাইলে শুনছি।
0: আচ্ছা, ঠিক আছে, তো বলে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়। আজ আমি সব শ্রোতা বন্ধুদেরকেই বলে দিচ্ছি, যারা শুনতে পাননি প্রথম থেকে, সবাইকে আজকে বলে দিচ্ছি, কিন্তু আর কোনো দিন বলবো না, আজকে বলে দিচ্ছি। কারণ আজকে বলে দিচ্ছি, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হয়েছে, তো বাচ্চারা যে পদ্ধতিতে পড়াশোনা করে, হ্যাঁ এখন তো একটা ব্যাপার হলো যেটা অনলাইনে সবাই পড়াশোনা করতে চায় বা অনলাইন পদ্ধতিতে সবাই নিচ্ছেও সেটা পদ্ধতিটাকে, তো আমি বলতে চাই আমাদের সমষ্টিগত পড়াশোনা ভালো নাকি একা একা পড়াশোনা ভালো, সেটাই জানতে চাই।
1: আমার মনে হয় সমষ্টিগত ভাবে পড়াশোনা কি ভালো, কেন সবাই সবার সাথে একটি বন্ধুত্ব থাকে, একটি এক জায়গায় বসে পড়াশোনা করে। আমরা তো এইরকম পড়াশোনা করছি, আমরা তো অনলাইনে করি নাই, এরকম চলছে বর্তমানে, তো অনলাইনে চলছে ঠিক আছে, কিন্তু সমষ্টিগত ভাবে আমার মনে হয় ভালো। আপনার কি মনোভাব আর কি?
0: হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম। সমষ্টিগতভাবে তো অবশ্যই ভালো, কারণ আমরা একজন আরেকজনের সঙ্গে কোনো ভুল ত্রুটি হলে সেটা ডিসকাস করে নিতে পারি।
1: আর এক মানে ক্লাসে বসে করলে সবার এক জিনিস জানা না রইলো, আর অন্যজন কথা বললে এটা আমরা যে জানা হয়ে যায় না,
0: সেটাই,
1: আর অনেক জিজ্ঞাসাও থাকে,
0: সেটাই আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলে সেটা মিটিয়ে নিতে পারি, সে কথাটাই জানতে চাইছিলাম। সমষ্টিগতভাবে ভালো নাকি একা পড়াশোনা করা ভালো? এখনো অনলাইনের ব্যাপারে যেটা,
1: হ্যাঁ সমষ্টিগতভাবেই ভালো।
0: ঠিক আছে, ভালো লাগলো কথা শুনে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: ঠিক আছে, তাহলে দু একজন বন্ধুদের নাম বলি।
0: হ্যাঁ
1: শুনবেন, হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: শুনবেন কৈলাসতে, শুনবেন আশুতোষ দেবনাথ, শুনবেন সঙ্গীতার দিদিভাই, শুনবেন আর অবিনাশ ভাই, শুনবেন দেবজিৎ দাস, মোটামুটি যারা শুনছেন সবাইকে সঙ্গে নিয়ে শুনবেন।
0: অবশ্যই ভালো থাকবেন, কথা হবে আবার।
1: আপনি কিন্তু শুনবেন?
0: হ্যাঁ আমি তো আছি, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
2: হ্যালো,
0: হ্যালো,
2: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
2: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদ্রীপাড়। তোমার জন্য রইল আমার স্বপ্নে বেজা গুম, একলা থাকা শান্ত দুপুর রজনী জুম। তোমার জন্য রইল আমার দুষ্টু চোখের বাসা, মনের মাঝে লুকিয়ে আছে অনেক ভালোবাসা।
0: বাহ, আমাদের আকাশবাণীকে এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো কি গান শোনাবো আজ?
2: আজকে তো সোমবার দিন, মহাদেবের পূজা করবার দিন, তো আজকে আমি ভাবছি একটা মহাদেবের গান শুনবো, কুমার শানুর কণ্ঠে। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। গানটা কুমার শানুর সাথে গেয়েছে মোহাম্মদ আজিজ।
0: এই যে আকাশ, এই যে মাটি,
2: সবই যে তোমার দেওয়া দান।
0: দেখছি আমি খুঁজে পাই কিনা।
2: ছবির নামটা হলো প্রণমী তোমার,
0: প্রণমী
2: প্রণমী তোমায় ছবির নামটা।
0: আচ্ছা, প্রণমী তোমায়, এই যে আকাশ, এই যে, দেখছি আমি খুঁজে দেখছি। মোহাম্মদ আজিজ আর কুমার শানু।
2: হ্যাঁ, কুমার শানু এবং মোহাম্মদ আজিজ।
0: ঠিক আছে, আমি খুঁজে দেখছি। আর হ্যাঁ, আমি খুঁজে দেখছি, আর হ্যাঁ পেয়েছি। আর আমাদের আজকের বিষয় নিয়ে কিছু কথা বলুন। আমাদের আজকের অনুষ্ঠানের একটা বিষয় রেখেছিলাম।
2: না, আমি তো এটা শুনতে পারিনি, কারণ আমার মোবাইলে নেট নেই। আমি তো শুনতে আলি ফোন করেছিলি, আমি 11টা থেকে তা শুনতে পারিনি। কি বিষয় ছিল একটু বলেন যদি।
0: হ্যাঁ, রেডিওতে শোনেন না?
2: না, শুনতে পারিনি, মোবাইলে নেট নেই।
0: মোবাইলে নেট নেই তো কিছু শুনছেন আপনি? অনুষ্ঠান মোবাইলে শুনছেন নাকি রেডিওতে শুনছেন?
2: না, আমি অনুষ্ঠান শুনছি না, আমি শুধু ফোন করছি, তাই ফোনে আপনার সাথে কথা বলছি।
0: তো গান কি করে শুনবেন?
2: গান আর শুনবো না, সেটা আমি কথা বলবো আপনার সাথে, সেটাই আমার ভালো লাগছে।
0: হ্যাঁ, কথা বলবেন ঠিক আছে, কিন্তু গান এরকম করে তো আমরা কি করে গান শোনাবো? গানও শুনছেন না, জাস্ট কথা বলে যাবেন, এরকম করে তো আমাদের অনুষ্ঠানের যেই বন্ধুরা, যে শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন বা ফোন করবেন, তাদের জন্য একটা অসুবিধে হয়ে যায় না?
2: না, আমাদের তো না শুনছি, আমার গত ছিল, আমার নেট ছিল, শুনতে পারছিলাম, আর কালকে শেষ হয়ে গেছিলো, তাই জন্য আজকে অনুষ্ঠানে অসুবিধা হয়ে গেছে একটু। আমি নেট বোর্ডে দেবো, আবার শুনবো অনুষ্ঠান আপনাদের।
0: ঠিক আছে, আপনি গানও শুনছেন না শুধু কথা বলে, এরকমটা তো হয় না। ঠিক আছে, আপনি যদি অনুষ্ঠানের গান শুনেন বা কিছু একটা করেন, অবশ্যই।

0: আপনার সঙ্গে কথা বলবো, তো আপনি তো কিছুই করতে পারবেন না।
1: ঠিক আছে, আপনার কথা খুব ভালো লাগছে শুনে। ঠিক আছে
0: ঠিক আছে, তাহলে আমরা আপনি অনুষ্ঠান শুনুন আর যখন গান শুনতে পারবেন
1: কিছু, বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিবপ্রাণী দাস, বড় বাবা শুনবেন জয়জিৎ দাস, আর বড়।
0: আচ্ছা, ওনারা কি আদৌ শুনবেন?
1: বিদেবা শুনবেন ছোট বাবাটা চলবে।
0: ওনারা কি আদৌ শুনবেন নাকি ওনাদের কাছে রেডিও বা ফোন কিছুই নেই? ওনারাও কি শুনতে পাবেন? ওনারাও কি আপনি যে যাদের নাম বলছেন ওনারা কি গানটা শুনতে পাবেন নাকি ওনাদের কাছেও কিছু নেই রেডিও বা ফোন? তাহলে তো ওনারাও শুনতে পাবেন না।
1: শুনতে পাবেন, ওনার কাছে আছে, মোবাইল আছে তো শুনবেন।
0: ঠিক আছে, কিন্তু কোনোদিন এরকম করবেন না, যারা আমাদের অনুষ্ঠানে ঢুকবেন তারা অবশ্যই আমাদের অনুষ্ঠানের বিষয় এবং গান শোনার মতো ব্যবস্থা রেখেই যেন ফোন করেন।
1: হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর আমি তো
0: আপনার পছন্দের গান একটু আমি শুনিয়ে দিচ্ছি, যাদের উদ্দেশ্যে আপনার মা বাবা বলেছেন তাই জন্য আমি একটু শোনাবো।

0: হ্যালো সুরের ভেলা,
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো
1: নমস্কার।
0: সুরের ভেলা থেকে বলছি,
1: হ্যালো,
0: সুরের ভেলা থেকে বলছি, কে বলছিলেন আপনি?
1: আমি পত্রিকা সাহিত্যবার থেকে সৌরভ মিত্র বলছি।
0: হ্যাঁ
1: কেমন আছেন ম্যাডাম?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আমিও ভালো আছি।
0: তো কি গান শোনাবো আজ?
1: গান শুনবো তুমি গরম ভাতের ভাব।
0: হ্যাঁ আরেকবার,
1: তুমি গরম ভাতের ভাব,
0: এটা আবার কার কার গান?
1: মনে হচ্ছে অরিজিৎ অরিজিৎ সিং মনে হচ্ছে গেয়েছেন।
0: ঠিক আছে, তো আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কথা বলুন।
1: পড়াশোনার বিষয়টা
0: হ্যাঁ অবশ্যই,
1: আমি মনে করি যে সবাই একসাথে যদি পড়াশোনা করি, আমরা সব একসাথে বসে, তাহলে মনোযোগটাও ভালো হবে, পড়াশোনায় মনটা বসবে। যদি ইচ্ছে নাও হয় তাহলে অন্যজন এটা দেখেও যে আমার উৎসাহ বাড়বে যে আমিও না একটু পড়ি, একটু কিছু করি।
0: আচ্ছা, আর অনলাইনে যে আমরা করোনার সময় যেটা দেখেছিলাম, সবাই ঘরে
1: হ্যাঁ
0: বসে একা একাই পড়াশোনা করছে অনলাইনে, যদিও বা বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা একসঙ্গে ভিডিও কলের মাধ্যমে সবাই একসঙ্গে হয়েছে, তাও সেটাও কি ভালো লেগেছিল?
1: হ্যাঁ সেটা তো ভালো না লাগলেও লাগতে হবে, কারণ সেই পরিস্থিতিটা তো মিশার মতো পরিস্থিতি ছিল না, আলাদা ভাবেই থাকতে হবে।
0: আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যারা ভালো ফল করেছেন, তাদের দু একজনের সঙ্গে কথা হয়েছে আপনার?
1: হ্যাঁ
0: এখন এ বছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফল করে পড়াশোনা করেছে, ভালো ফল করেছে পরীক্ষাতে, ভালো রেজাল্ট হয়েছে, তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কি কথা হয়েছে?
1: হয়নি,
0: আচ্ছা, তো যদি হয় তো জিজ্ঞেস করে নেবেন, ওরা অনলাইন থেকে যে পড়াশোনা করেছে সেটা ভালো ছিল না, ভালো হয়েছে না, যারা যারা শিক্ষকের বাড়িতে গিয়েছেন বা স্কুলে পড়াশোনা হয়েছে সেটা ভালো,

0: মানে ওই যারা স্কুলে গিয়ে বা সবার সাথে বন্ধুদের সাথে পড়াশোনা একসাথে করছেন সেটাই ভালো হবে।
1: অবশ্যই, তবে সেটা আমরা কিন্তু দুপক্ষকে কাউকেই দোষ দিতে পারছি না। অনলাইনে যে পড়াশোনা হয় তার মধ্যেও অনেক ভালো জিনিস আছে, সেখানেও যৌথভাবে পড়াশোনা করা যায়। তো ঠিক আছে, ভালো লাগলো কথা শুনে। পছন্দের গান চলে এসেছি, শুনতে থাকুন।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: আমি পিন্টু চিন্নাপুল টোলা থেকে।
0: ভালো আছেন?
1: ভালো আছি ম্যাডাম, আপনি ভালো নি?
0: হ্যাঁ, ভালো আছি। কে গান শোনাবো আজ?
1: আমি একটা গান শুনতে চাই।
0: কি গান শোনাবো?
1: আমার স্বপ্ন তুমি অগোচর চিনে থাকি, এই গানটা।
0: হ্যাঁ, আমি খুঁজে দেখছি।
1: আচ্ছা,
0: আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, এটা নাকি আমার স্বপ্ন তুমি?
1: আচ্ছা ম্যাডাম,
0: কোন গানখানি?
1: আমার স্বপ্ন তুমি অগোচর চিনে থাকি।
0: আচ্ছা,
1: আমার সঙ্গে আছে তাঞ্জাবুর মুরুলি চিনার,
0: ঠিক আছে, আমার স্বপ্ন তুমি পাঠাচ্ছি আপনার জন্য। ভালো থাকবেন, কথা হবে আবার।
1: রাখি।

কথায় আর গানে পেরিয়ে এলাম অনুষ্ঠানের একেবারেই পুরোটা সময়। তো এবার বিদায় নেবার পালা। শ্রোতা বন্ধু, আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসায় এগিয়ে যাক সুরের ভেলা, এ শুভকামনা রইল আমার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ভালো থাকবেন, কথা হবে আবারও। সুরের ভেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন আধুনিক গান। আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ বেলা 1:30, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 গজল, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, লোকগীতি 2:15, 2:30 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসর, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনতে পাবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। রাত 8:30 মালঞ্চ, রাত 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, আধুনিক গান রাত 9:15। রাত 9:30 শুনতে পাবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 দেশাত্মবোধক গান, রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা, চুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে অন্যের কাছে নিজেকে মেলে ধরার একটি মাধ্যম। সুন্দর ও সুস্থ চুল চাইয়ে চাই। তো আজ আসরে শুরুতেই চুল পড়া রোদের জন্য কয়েকটি পরামর্শ দেব, তারপরে চলে আসব আমাদের মূল অনুষ্ঠানে। খাবারে নুন কম খাবেন। এই নুন মাথার ত্বকের কোষে জল জমতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে যদি জল জমে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় ও অধিকাংশ চুল পড়ে যায়। ওজন ও মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়। খাওয়া কমানোতে চুল পড়ে, তাই এর জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। চুল ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার। এছাড়া বেশি পরিমাণে লাল শাক, কচু শাক, আঙুরের রস, আলু, স্যালাড, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে পারেন, যেমন নাশপাতি, বাদাম খান নিয়মিতভাবে। পাঁচ, অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার যেমন আইসক্রিম, কেক, নুন, ফাস্টফুড, বাটার, ময়দা, বাজার চকলেট, ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পশুর চর্বি, চা ও কফি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। নতুন চুল গজাতে রোজ রাতে শোয়ার আগে 10-15 মিনিট চুলে তেল ম্যাসেজ করুন। গরম জল, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলের জন্য ক্ষতিকারক। জেল, মোজ, হেয়ার ড্রাই চুলের ক্ষতি করে। আবার দীর্ঘ সময় ধরে হেলমেট, টুপি পরে থাকবেন না। চুল টান টান করে বাঁধবেন না, এতে চুল ঝরে পড়ে দ্রুত। বেজা চুল আঁচড়াবেন না, ভিজে চুল কখনও বাঁধবেন না। আবার তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুল পড়ে যায়। প্রতিদিন 15-20 গ্লাস জল খাওয়া উচিত, এ ব্যাপারে আমরা সচেতন নই। যারা রোজ দিন ঘরের থেকে বাইরে বেরিয়ে কাজ ও স্কুল করছেন তাদের 2-3 দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে মিনোক্সিডিল নামের ঔষধ পাওয়া যায়। এই ঔষধটি নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারেন। ধূমপান ত্যাগ করতে হবে, প্রতিদিন একটু করে ব্যায়াম করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আর এর ফলে চুলও পুষ্টির থেকে বঞ্চিত হয় না। বন্ধুরা, যে সামান্যটুকু পরামর্শ দেওয়া হলো এতে কিছুটা হলেও সবাই যদি মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। এই দৃঢ়

দেশে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের যুব আসর। যুব আসরে আজ আমরা টুসি দেবকে নজরুল সঙ্গীত শোনাতে আমন্ত্রণ করেছি। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জন নাথ।

0: প্রতাপ রঞ্জন নাথের তবলার সহযোগিতায় এবং টুসি দেবের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে শুনতেই আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন সাজের কথা নিয়ে আগামী যুব আসরে।
1: শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আধুনিক গানের শিল্পী ছিলেন অরুন্ধতি হোম চৌধুরী। এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে একটা বেজে 59 মিনিট হয়ে 45 সেকেন্ড। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

গানখানের শিল্পী ছিলেন কুমার শানু। শুনছেন চিত্রমালা অনুষ্ঠান। এবারে শিল্পী অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালায় আজকের ছবি ছিল মহড়া। অনুষ্ঠানের শেষ গানের শিল্পী ছিলেন পঙ্কজ দাস এবং সাধনা সারগম। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মে NTA বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, UCC-র কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে।

0: হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: নরেন্দ্র মোদী সরকার কে গৃহমন্ত্রী নাতে স্পষ্ট কর দেনা চাহতা হু, UCC কি কোই পাবন্দি বনবাসী জগত পর বনবাসী ব্যক্তি পর লগনে বালি নহি, UCC সে কোই বনবাসী অধিকারো কা অতিক্রমণ নহি হোনে বালা হ্যায়।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করেই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা শাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি CHP-র নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ CHP-র একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে CHP নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি PS নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ NTA-র পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র NTA এবং CBI এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট CUET UG 2026 পরীক্ষা স্থগিত করেছে। NTA জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। NTA পরীক্ষার্থীদের নিয়মিত NTA.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার,

0: উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষ্যদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিমোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাকিস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন গজল শিল্পী হরিহরন।

0: 80 paper leak case says lessons still not learnt from earlier paper leak cases. Assam Assembly introduces Uniform Civil Code Bill. IMD issues yellow alert in Delhi for next 3 days. Heat wave conditions to also persist over Haryana, Bihar, Madhya Pradesh, Odisha and Telangana. And Norway Chess 2026 tournament to begin in Oslo this evening. With that, we end the midday news.
1: আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন লোকগীতি, শিল্পী রুনা লায়লা।

0: রোনালাইলার কণ্ঠে শুনলেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাস আহুর। এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: আপ সুন রহে হ্যাঁ বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা দেশ কি সুরিলি ধড়কন। স্বাগত হ্যাঁ আপ সভি কা কার্যক্রম সদাবহার নগমে মে।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন

10টা বেজে 20 মিনিটে শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: নাম কয়ে কিছু প্রবোধ।
0: আচ্ছা, এই যে জায়গাটা, যে জায়গাটার নামটা মঙ্গলকালী, তো আপনার এখানে তো খুব সুন্দর একটা আমি ভেন্ডি ক্ষেত দেখতাছি। আমি কইতেছি এটা ক্ষেত দেখতাছি, এটা কবে থেকে চাষটা করছেন? এই ভেন্ডির যে চাষ হয়েছে
1: মাঘ মাস থেকে।
0: মাঘ মাস থেকে, তখন তো শুকনা আছে না ক্ষেতটা? তো এই যে শুকনা অবস্থায় আপনি চাষটা শুরু করছেন, এটা তো বর্ষার ভেন্ডি, তো এখানে চাষ শুরু করতে গিয়ে আপনার জল টানতে লাগছেন, তো এখানে সেচ ব্যবস্থা নাই?
1: আছে, তাহলে নাই, নষ্ট হয়ে গেছে।
0: ও আচ্ছা আচ্ছা,
1: আছে, নষ্ট হয়ে গেছে।

0: ঠিক করবার লাগি মানুষ হয় না।
1: আচ্ছা,
0: এই দুগাছে ইয়ে দিলাম, জলের অভাবে তো আপনি একটা ব্যবস্থা করেন। ওই গেলে তো পঞ্চায়েত আছে, এই আছে, সেই আছে, তাহলে পঞ্চায়েতের দ্বারা তো কিছু হয় না,
1: বুঝছি।
0: হ্যাঁ, এখন আমরা কিটা করতাম আপনি করে দেন, হয়তো আমি একটু ব্যবস্থা করুন। আমি অপারেটরে দেখুন দেখতে সেটা
1: এই যে এটা আপনার এই ক্ষেত্রটার মোটামুটি কতটুক জায়গার মধ্যে করছো? তো এটা করতে গেলে আপনার ভিন্ডিটা তো করতে গেলে বাক্কা দিন বা ধরুন চারটা পাঁচটা চা দেওয়া লাগছে,
0: লাগবো। খালি এটাই হয়েছে না, গোবর দেওয়া লাগে, আপনি বিট যে মুরগির বিট, মুরগির বিট ব্যবহার করি।
1: তো এই যে মুরগির বিটটা জানো, যেমন প্রথম চা যখন দিবা তখন তেমনি চাটা দিলা,
0: তো এই সময় দেওয়া যায়।
1: আচ্ছা, তো মুরগির
0: মাটির লাগে মিষ্ট, তো
1: বুঝছি। তো এই মুরগির যে বিটটা আপনারা কিতা কিনে আনতে লাগে নি না নিজেরা ইয়ে আছে?
0: না না, নিজেরা কিছু নেই,
1: আমরা বিভিন্ন জাতের ভেন্ডি বেরিছে, এটা আপনার কোন সময়ের ভেন্ডি, মানে কি নাম কিতা এটার? হ্যাঁ, বিষ্টার তো নাম থাকে না, নি নাম থাকে তো মোটামুটি এটার
0: সচরাচর ফলছে দিয়ে কদম ফলা ওই বর্গ এইসব এলাকার মধ্যে ফসলটা ফলে গেল।
1: আচ্ছা, আপনি মাগে চাষ দিয়ে মাগে লাগাইছেন না?
0: মাগে মানে ফাল্গুন লাগাইছে,
1: ফাল্গুন। তখন ধরুন চৈত্র বৈশাখের তো মাত্র আজকে কয়েকদিন হইলো, তো কুটিও আয়ে পড়ছে। এটা মোটামুটি আপনার ফলনটা কতদিন পর্যন্ত চলে?
0: ফালাইতাম তো ভেন্ডি হইলে, ভেন্ডি তখন দাম একটু বেশি,
1: অনেক বেশি দাম,
0: অনেক বেশি দাম।
1: হ্যাঁ, বাজারে ভালো বাজার পাই পাইলেন না। আর এটার মধ্যে এই যে আপনি লু তুল্লা তুল্লা করছেন,
0: নারী বাবার এটার মধ্যে কত খাটনি, ইদানিং 2000 টাকা খরচ করছি, গায়ের বাঁচছে, তুলতে সামলা দিয়া 2000 টাকা লাগে।
1: তো মোটামুটি এবার দেখছি আপনার বৃষ্টিটা তাড়াতাড়ি আইছে,
0: বৃষ্টি তো উইতে আর আগে
1: না না, আমাকে বৃষ্টিটা অনেক ঘাসটা তো তাড়াতাড়ি বাইরে মানে বাড়ে
0: না, এটা তো সামলা গিয়ে যাবে, তো অতিরিক্ত বৃষ্টি, তো
1: অতিরিক্ত অতিরিক্ত একদিনও তো বাদ দিতেছে না,
0: না একদিন বাদ দিতেছে, হারা লইতেছে না, তো ওষুধ দিবার খামা ছিল, ফুকে ধরে লেখাছে। হ্যাঁ, কোকড়া বাউ আমার ইডের মধ্যে কোকড়া বাউ এটা কিটা করো রামাইসটা।
1: আচ্ছা,
0: এটা একটু দিতে
1: আসলে কিটা জানেন নি, আমরা মানে অনেক কৃষক ভাইরাই কয় যে আমরা সব সময় কিটা করি, কৃষক ভাইরার থেকেই আমরা আমার যেটা শোনা যে আমরা কিটা করি একরত যাই গিয়া ওষুধের লিগা, কিন্তু আমরা নিজেরা একটুকু চেষ্টা করি না গরো। তারা যেমন কয় যেমন নিম পাতা আপনার 10-15 লিটার হয় বানাইতা, মানে যখন এই বৃষ্টি দেয় আমরা যে গরু আছে পয়সা বাঁচানি লিগা এবং ভালো ফলাফল আছে গরুর চেনার কথা তারা সবসময় আমরা অন্য কৃষক ভাইরা কয়।
0: এগুলোর মধ্যে তো গরুর চেনা আছে যে ওষুধগুলো আমরা আনি।

0: যেমন কালকে আমি একটা ওষুধ আনছি, সুগার ফসফেট কয়েন, প্রভেদ সুগার,
1: আচ্ছা
0: নাম শুনছেন, ওইটা ব্যবহার করা পোকটা একটু দূরে গেছে, কদিন পর পর দেওয়া লাগে, মানে পোকে জাজি করে দেয় ফসলটাকে।
1: এটা তো একদম ঠিক কথা। আচ্ছা এটা কি তা বৃষ্টির কারণেই হয়নি?
0: কোনটা না,
1: ওই যে ফুকা যে ফুকা যেটা,
0: বৃষ্টি বৃষ্টি লাগে না, খরা আরো বেশি ধরে
1: খরাতে।
0: তো
1: এইবার
0: থাকতে পারে।

0: বুঝছি। তা আপনি অক্ষণ তো আমি দেখতেছি ওষুধ লই আইসুন, ওষুধ দিবা, এই ওষুধটা মানে দিনে আপনারা বা সপ্তাহে এটা কিরকম রুটিন করে দেন?
1: সাপ্তাহিক
0: আচ্ছা, এই যে ওষুধটা দিন, ওষুধটা এই যে অক্ষণ তো বেশ রোদ্র উঠছে, এই সময় ওষুধটা দেওয়া দরকার না আপনার? সকালবেলাও দেওয়া যায়,
1: সকালে আরো সকালে দিতে পারলে আরো ভালো, তখন এটা ধরে ভালো, নাহলে রোদ উঠতে পারে। আমরা দিয়ে টিকছি আর কি, এটা ঠান্ডা লাগছে আপনার,
0: মানে সময়ের অভাবে দিতে পারছেন না ওষুধটা সকালে, নাহলে সকালে ওষুধটা দিলে খুব ভালো,
1: খুব ভালো, তখন এটা পাতার মধ্যে পরে ভালো, পাতাটা খায়।
0: আচ্ছা,
1: কিন্তু দুপুরে দিলে এটা রোদে রোদ্রিটা ঠান্ডা লাগে।
0: বুঝছি, কিন্তু এই যে লু যে তুলছেন, বীজ যখন আপনি রোপণ করছেন তখন ওই লু তুলছেন নি না পরে দিয়া তুলতে লাগে?
1: পরে পরে তুলন যায়, সারাটা উঠলে পরে তখন তুললে ভালো হয়, তখন গাছটা কম হয়। তো মোটামুটি কেন আপনার অনুমান তো অনুমানের কথা কোয়া আর কি, মানে কতটা গাছ হইব আছে, সঙ্গে তো সার গোবর আমি সব বনা, সার গোবর অল্প সার দিছি,
0: মোটামুটি কত আজকে পর্যন্ত একটা অনুমান? আপনারা তো অতটা হিসাব রাখতা না বা রাখইন না, এটা রাখা সম্ভব হয় না, সম্ভব হয় না, কারণ আপনারা হিসাব করবা আনিনা জমিনে পরিশ্রম করবা। হ্যাঁ, তো মোটামুটি কত টাকা আজকে পর্যন্ত খরচ হইয়া সারছে?
1: এটার হিসাব নেই, হিসাব দিতে পারতাম না।
0: আচ্ছা,
1: খাতা কলম লাগবো হিসাব দিতে।
0: বুঝছি,
1: কোন সময় কত বস্তা আনলাম, কত বস্তা বীজ দিলাম, এটা মিলাইয়া দিছি তো
0: না। তবে এটা তো আপনার রামাইশ, রামাইশ রামাইশ আর এই ভেন্ডিটা আপনি একসঙ্গেই লাগাইছেন, একসাথে রোপণ করছেন,
1: তো একটু পরে লাগাইছি।
0: এটা কি আমরা রক্ষণ তো দেখছি রামাইশের মধ্যে বিভিন্ন আছে, একটা দেখছি কফি কফি রঙের আদা তাদা তো, একটা সবুজ সবুজ হয়, একটু একটু সাদা মুখা থাকে। তা আপনার এই রামাইশটা মানে কিরকম ইয়র, মানে কি রঙের, বাকি বিষ্টার নাম আসেনি?
1: বাকি বিষ্টার নাম দিছে আমরা খালো যে ওটা সবুজ রঙের যে বিষ্টার,
0: বুঝছি,
1: এই সবুজ রঙের বিষ্টার দিছে। এরপরে আইনা লাগাইছি অর্ধেক গাছ আপনি মোটামুটি সবটা খাওয়াইছে না, আমি দিছি দু তিনবার, ওই দু তিন তিনবার দিছি, দেওয়ার পরে অনেকটা সারছে, যে ওষুধটা ব্যবহার করছিল ওইটা সারছে, ওষুধটা নামটা আমি বুঝলেই।
0: আচ্ছা,
1: বাজারে
0: নিছেন নি কিছু? কি পরিমাণ অন্তত নিছেন?
1: 15-20 কেজি যায়, বেশি
0: নাইলে আপনার একটু শক্ত হইলে তো
1: ভালো।
0: নিত না বাজারে নিত না, আপনারা তো নিশ্চয়ই পাইকারি বিক্রি করুন।

0: বিহারি কোশ্চন আমরা বেশি নেই।
1: তো পাইকারি যে কোন ধর্মনগর নিয়ে যাইতে লাগে নি না
0: নামবো
1: আরো নামবো, কারণ ফলন তখন ধীরে ধীরে সবই
0: ধীরে সবই
1: বাড়তে
0: দিকে
1: একদম একদম। তো এটা মোটামুটি মানে বেশ বিজ্ঞান এক বড় হয় এই ভেন্ডিটা, যাত্রা মোটামুটি ভালো আছে
0: দেখতে।
1: আর তবে খাওয়ার ক্ষেত্রে এটা যে একবার তো আপনি জমি যখন চাষ করছেন তখন তো একবার দিলাইছেন তার খাওয়ন সার, তো এটা যেহেতু চার পাঁচ মাস চলবো চলবো তো সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই আবার খাওয়ন দিতে লাগবো। আচ্ছা
0: চার মাস পরে গিয়ে মরে যাব তো
1: এমনি মরে যাবো গিয়া, মানে
0: দরত না
1: চার মাসের মধ্যে আর খাওয়া দিতে লাগবো না।
0: যা দিবার দিছি কয়েকদিন আগে খিল তুলে দিছি উইয় দিয়ে ডিএফি মেজা ডিএফি দিছে আর কি, ডিএফি দিয়ে দেওয়ার পরে ফুল করাটা আইসে।
1: আচ্ছা তাইলে আপনার কথায় বোঝা গেল যে আমরা জমি যখন তৈরি করি তৈরির সময় আমরা যে সার প্রয়োগ করি এর পরবর্তীতে আর ভেন্ডি খেতে খুব বেশি সারের দরকার হয় না।
0: এরপরে সম্ভব
1: না, অন্য ক্ষেত্রে যেমন অন্য অন্য সবজির ক্ষেত্রে আমরা লাগাইলাম তারপরে ধরুন 15 দিন 20 দিন পরে পরে একবার সার প্রয়োগ করা হয়,
0: কিন্তু প্রয়োজন বুঝিয়ে যেমন এইদিক থেকে এইদিকে একটু ট্রাভেল না এইদিকে সারটা কম পড়ছে এইটা বাড়ছে না।
1: কিন্তু এইবার যে শিলা বৃষ্টি হইলো যে শিলা বৃষ্টির ক্ষেত্রে আপনার এই ক্ষেতের ক্ষতি হয়েছে না?
0: না এদিকে হয়েছে না, খুব কম হয়েছে
1: শিল বৃষ্টিটা এদিকে হয়েছে
0: না।
1: আচ্ছা তাহলে তো একটা যাত্রা। আপনি ফসল বীমা করেননি?
0: ফসল বীমা মানে
1: এই 10 টাকা দিয়া একটা বীমা করে রাখলে যেমন কোন সময় ঝড় বৃষ্টি বা বন্যায় যদি আপনার ফসল নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনার আপনারা এই ক্ষতিটা পাইয়া যাইবা আর কি, এরকম বীমা করছেননি? আচ্ছা
0: তো
1: আচ্ছা এটা জানছই
0: না? জানছিও না।
1: আচ্ছা ফসল বীমা একটা আছে মাত্র 10 টাকা, 10 টাকা দিয়া করলে কোন সময় আছে না নি প্রাকৃতিক কত দুর্যোগ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এটার সমস্ত আপনার যে ক্ষতিটা হয় ক্ষতির পয়সাটা আপনারা পাইয়া যাইবা।
0: এটা হইলো পয়সা দিতে গেলে আমার আরো সংখ্যা ঘন্টা লাগবো অফিসে দূরে দূরে দুইয়া 5 টাকা দিব না 10 টাকা দিব দিয়া বুঝতে না খারাপ এই চান তো আমরা আগে না
1: বুঝছি আমরা যেমন ক্ষেত কৃষি করতাম বা আমরা ভাইয়েরা যে ক্ষেত করতেন আপনারা তো এই বীজ রেখা সেরে ওই যেমন যেটা আমরা করতাম এটার বীজটা শুকাইয়া সেরে আমরা আবার পরবর্তী সময়তে লাগাইতাম, কিন্তু অক্ষণ কিরকম হয়নি
0: ওইটা না করে বলবো।
1: হ্যাঁ
0: যেমন ধরেন মূলা বীজ যদি আমরা বীজ রাখি যে ফসল হই
1: আচ্ছা
0: মূলা বীজ নষ্ট হয় লোকাল যে বিষটা এখন নাই এখন হাইব্রিড বেরিয়ে গেছে আমার সবই হাইব্রিড আছে।
1: হাইব্রিডে তো ফলন ভালো কম দিনে ফলে আমরা কৃষক ভাইরা সব দৌড়ায়
0: দৌড়ায় তো কথা ঠিক হয় এই কারণে তুই দৌড়ায় ফসল হয় না
1: হয় না
0: না না এটা ফসল হয়েছে নি একটা গাছের মধ্যে 10টা ইয়ে খরা সারতাস
1: ঠিক কথা
0: যে কারণ যে 2টা 3টা করে বাইরে
1: আসলে আমরা যে আগের যে পদ্ধতি এবং বীজ যে আছিল এই বীজ গুলাই মূল্যবান আছিল
0: মূল্যবান আছিল। হ্যাঁ একটা উড়ি জাল লাগাইলেই

0: বা যে কুমড়া সারা জুড়ে লাগাইছি এটাও খায় মানে হয়ই না,
1: ফলন ঠিক মতো আয় না,
0: ফলন হয় না, এলে চা করা বা দিস পরিশ্রম
1: করিয়া
0: সার
1: কাছাকাছি আপনারা দপ্তরের লোকে যোগাযোগ করছেন না?
0: খার লোকে যোগাযোগ করতাম।
1: আচ্ছা, তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভাল লাগলো দাদা, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
2: আগামী 27 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া মূলত পরিষ্কার এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 9 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95 এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকার্যে করণীয়, বৃষ্টির জল জমিয়া আমরার ঝিঙ্গা শশা মিষ্টি কুমড়া শাল কুমড়া ইত্যাদি ফসলের ক্ষতির সম্ভাবনা আছে। অধিক তোষের ফলে এই সব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি ম্যালেরিয়ো। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গুড়া ফাটিয়াও কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া কার্বেন্ডাজিম ক্লোরোথেল নীল 1.5 গ্রাম বা মেটালাক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করা যাইতে পারে। গরম আবহাওয়ায় গবাদি পশুর দুধ উৎপাদন কমে যেতে পারে, এর লাগিয়া সেটগুলি উপযুক্ত ছায়া এবং জল বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হইব তারার লাগিয়া। গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে বিশেষ করিয়া নিচু জমিতে জল জমার সম্ভাবনা, বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের লাগিয়া নিষ্কাশন নালা পরিষ্কার করিয়া দিতে হইব এবং জলটাতে খুব তাড়াতাড়ি কাটে এই ব্যবস্থাটাও আমরা করতে হইব। মাটির জলধারণ ক্ষমতা বাড়াইতে অতিরিক্ত আর্দ্রতার কারণে মূল অঞ্চলে অক্সিজেনের অভাব রোধ করতে, অক্সিজেনের সুষ্ঠু সঞ্চালন নিশ্চিত করতে মাটি হালকা করিয়া দিতে হইব। মাটির গঠন উন্নত করার উদ্দেশ্যে বৃষ্টির পর জমিতে কম্পোস্ট বা সবুজ সার প্রয়োগ করা বাঞ্ছনীয়। জমিতে যথেষ্ট পরিমাণে তোষের ফলে আগাছার সমস্যা বাড়ব, এই আগাছা দমনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত দরকার। কয়েকদিন ধরিয়া বৃষ্টির ফলে অনেক নিচু জায়গায় জল জমি গেছে গিয়া ফসল বিশেষ করিয়া ঝিঙ্গা শশা মিষ্টি কুমড়া শাল কুমড়া বা অন্যান্য ফসলের বিরাট অসুবিধা দেখা দিতে পারে। জমা জল সরি গেলে অধিক তোষের ফলে এই সব জমির পাতা হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, আমরা আগেই হয়েছি যেটা ডাউনি ম্যালেরিয়ো। আবার কোনো কোনো জায়গায় কাণ্ড ফাটার সম্ভাবনাও আছে, এর লাগিয়া আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবা। কার্বেন্ডাজিম ক্লোরোথেলো নীল 1.5 গ্রাম বা মেটালেক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করা যেতে পারে। কাণ্ডে ছিদ্রকারী পোকার আক্রমণ রোধে গাছের ফল থাকা অবস্থায় কোনো রকমের রাসায়নিক ওষুধ প্রয়োগ করবা না। ছিদ্র খুঁজিয়া তাতে কেরোসিন প্রয়োগ করিয়া মাটি দিয়া ছিদ্রের মুখ বন্ধ করিয়া দিবা। এখন প্রায় দমকা হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা দেখিয়া আমরা প্রায়শই লক্ষ্য করি হঠাৎ করিয়া বেশ জুড়ে হাওয়া বয়। সুতরাং ফল যে সমস্ত গাছ আছে, অর্থাৎ আমরা এই সমস্ত অঞ্চলে বর্তমানে প্রচুর মৌসুমি ফল, এর ডাল যাতে ভাঙিয়া না পড়ে তার লাগিয়া কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে হইব। কাণ্ডের মধ্যে ঠেস দিতে হইব, বাড়ির আগাছা বা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, বাড়ির কোনো অংশে যাতে জল না জমে এদিকে খেয়াল রাখতে হইব। বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে আর এই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়, সুতরাং জল যাতে খুব তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থাটা আমরা অবশ্যই করতে হইব। সঙ্গে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতে হইব, এটা হইছে গিয়া যে রাত্রেবেলা মশারি টাঙাইয়া ঘুমাইতে হইব। মশা বাহিত কোন রকমের রোগ যাতে না হয় তার লাগিয়া এই ব্যবস্থা আমরা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অনেক সময় আমরা বিভিন্ন রকমের ওষুধ বিষুধ ব্যবহার করি, এগুলি থাকিয়া কিন্তু একটু দূরে থাকতে হইব, কারণ এগুলি ব্যবহার করার কারণে বিভিন্ন রকমের শ্বাসজনিত রোগের সম্ভাবনা থাকে। আমরা সবার কাছে অনুরোধ রাখিয়ার যে যেখানে সেখানে শৌচকর্ম করবা না, প্লাস্টিক কম ব্যবহার করেন, বাজারে যাওয়ার সময় ব্যাগ

0: লইয়া যাইন, সঙ্গে আপনার ব্যবহৃত জিনিসগুলি অর্থাৎ প্লাস্টিক যে আপনি ব্যবহার করলা এক জায়গায় জমাইয়া রাখুন, ভাঙা টোটা সংগ্রহকারীরা দিয়া আপনার বাড়ি এবং আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাতে করিয়া জলবদ্ধতা দেখা দিত নাই, আর জলবদ্ধতা দেখা না দিলে আমরা বৃষ্টি হইল শহর গ্রাম সর্বত্রই কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতাম পারব।
1: আগামী 27 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া মূলত পরিষ্কার এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 9 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকার্যে করণীয় বৃষ্টি অর জল জমিয়া আমরার ঝিঙ্গা শশা মিষ্টি কুমড়া শালকুমড়া ইত্যাদি ফসলের ক্ষতির সম্ভাবনা আছে। অধিক তোষের ফলে এই সব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি ম্যালেরিয়া। আবার কোনো কোনো জায়গায় কাণ্ডের গুড়া ফাটিয়াও কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া কার্বেন্ডাজিম ক্লোরোথেল নীল 1.5 গ্রাম বা মেটালেক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করা যাইতে পারে। গরম আবহাওয়ায় গবাদি পশুর দুধ উৎপাদন কমে যেতে পারে, এর লাগিয়া সেটগুলি উপযুক্ত ছায়া এবং জল বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হইব তারার লাগিয়া। গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে বিশেষ করিয়া নিচু জমিতে জল জমার সম্ভাবনা, বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের লাগিয়া নিষ্কাশন নালা পরিষ্কার করিয়া দিতে হইব এবং জলটাতে খুব তাড়াতাড়ি কাটে এই ব্যবস্থাটাও আমরা করতে হইব। মাটির জলধারণ ক্ষমতা বাড়াইতে অতিরিক্ত আর্দ্রতার কারণে মূল অঞ্চলে অক্সিজেনের অভাব রোধ করতে, অক্সিজেনের সুষ্ঠু সঞ্চালন নিশ্চিত করতে মাটি হালকা করিয়া দিতে হইব। মাটির গঠন উন্নত করার উদ্দেশ্যে বৃষ্টির পর জমিতে কম্পোস্ট বা সবুজ সার প্রয়োগ করা বাঞ্ছনীয়। জমিতে যথেষ্ট পরিমাণে তোষের ফলে আগাছার সমস্যা বাড়ব, এই আগাছা দমনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত দরকার। কয়েকদিন ধরিয়া বৃষ্টির ফলে অনেক নিচু জায়গায় জল জমি গেছে গিয়া ফসল বিশেষ করিয়া ঝিঙ্গা শশা মিষ্টি কুমড়া শালকুমড়া বা অন্যান্য ফসলের বিরাট অসুবিধা দেখা দিতে পারে। জমা জল সরি গেলে অধিক তোষের ফলে এইসব জমির পাতা হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, আমরা আগেই হয়েছি যেটা ডাউনি ম্যালেরিয়া। আবার কোনো কোনো জায়গাত কাণ্ড ফাটার সম্ভাবনাও আছে, এর লাগিয়া আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবা। কার্বেন্ডাজিম ক্লোরোথেলো নীল 1.5 গ্রাম বা মেটালেক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করা যেতে পারে। কাণ্ডে ছিদ্রকারী পোকার আক্রমণ রোধে গাছের ফল থাকা অবস্থায় কোন রকমের রাসায়নিক ওষুধ প্রয়োগ করবা না। ছিদ্র খুঁজিয়া তাতে কেরোসিন প্রয়োগ করিয়া মাটি দিয়া ছিদ্রের মুখ বন্ধ করিয়া দিবা। এখন প্রায় দমকা হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা দেখিয়া আমরা প্রায়শই লক্ষ্য করি হঠাৎ করিয়া বেশ জুড়ে হাওয়া বয়। সুতরাং ফল যে সমস্ত গাছ আছে অর্থাৎ আমরা এই সমস্ত অঞ্চলে বর্তমানে প্রচুর মৌসুমি ফল, এর ডালটাতে ভাঙিয়া না পড়ে তার লাগিয়া কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে হইব। কাণ্ডের মধ্যে ঠেস দিতে হইব, বাড়ির আগাছা বা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব। বাড়ির কোনো অংশে যাতে জল না জমে এদিকে খেয়াল রাখতে হইব। বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে আর এই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। সুতরাং জল যাতে খুব তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থাটা আমরা অবশ্যই করতে হইব। সঙ্গে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতে হইব, এটা হইছে গিয়া যে রাত্রেবেলা মশারি টাঙাইয়া ঘুমাইতে হইব। মশাবাহিত কোন রকমের রোগ যাতে না হয় তার লাগিয়া এই ব্যবস্থা আমরা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অনেক সময় আমরা বিভিন্ন রকমের ওষুধ বিষুধ ব্যবহার করি, এগুলি থাকিয়া কিন্তু একটু দূরে থাকতে হইব, কারণ এগুলি ব্যবহার করার কারণে বিভিন্ন রকমের শ্বাসজনিত রোগের সম্ভাবনা থাকে। আমরা সবার কাছে অনুরোধ।

রাখিয়ার যে যেখানে সেখানে শৌচকর্ম করবা না, প্লাস্টিক কম ব্যবহার করুন, বাজারে যাওয়ার সময় ব্যাগ লইয়া যান, সঙ্গে আপনার ব্যবহৃত জিনিসগুলি অর্থাৎ প্লাস্টিক যে আপনি ব্যবহার করলা এক জায়গায় জমাইয়ে রাখুন, ভাঙা টোটা সংগ্রহকারীরে দিয়া আপনার বাড়ি এবং আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাতে করিয়া জলবদ্ধতা দেখা দিত নাই, আর জলবদ্ধতা দেখা না দিলে আমরা বৃষ্টি হইল শহর গ্রাম সর্বত্রই কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতাম পারব।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর আইজ শুরু করি আর আসরে আজকে একজন দাদাবাবু উপস্থিত আসুন। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার।
0: আপনার নামটা একটু আপনার পরিচয় খান দিলাওকা।
1: আমার নাম জসিমিয়া খাদিম, আমি উনকোটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছে।
0: আইজ কিতা লইয়া আলোচনা করতে আসর?
1: আজকে আমি একটা বিশেষ মানে জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আমাদের পুষ্টির যোগান।
0: আচ্ছা,
1: আমাদের প্রোটিনের যে যোগান, সেই যোগান মৎস্য চাষ।
0: আচ্ছা,
1: মৎস্য মাছ চাষ করেও অনেকটা আমাদের যে ঘাটতি, সেই ঘাটতি আমরা পূরণ করতে পারি, এবং আমরা আমাদের যে দৈহিক প্রোটিনের চাহিদা সেটা পূরণ করতে পারি। তো আজ আমরা মৎস্য চাষ নিয়ে কিছু আলোচনা করব।
0: আচ্ছা, শুরু করুন।
1: সবাইকে নমস্কার। আমার ত্রিপুরা রাজ্যের যত কৃষক ভাই বোনরা রয়েছেন, আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে মাছের একটা আকাল পড়েছে
0: খুব খুব।
1: বাজারে গেলে দেশি মাছ পাওয়াই যায় না
0: একদম।
1: আপনি যদিও পান, এই মাছটা নিয়ে কারাগারি, কে নিবে কেন?
0: আর দাম
1: দাম আকাশ,
0: আকাল পুরা দাম,
1: আকাল পুরা দাম, ঠিক বলেছেন। তো কেন এটার দাম?
0: আচ্ছা,
1: এর কারণ হচ্ছে আমরা আমাদের
0: যতটুকু চাইরাম ততটুকু পাইরাম না,
1: আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যোগান হচ্ছে।
0: মূল কথা,
1: আমরা যদি আমাদের চাহিদা অনুসারে যোগান দিতে পারি, তাহলে ত্রিপুরা রাজ্যবাসীর জন্য মাছ খাওয়া সাধ্যের মধ্যে চলে আসবে, নাগালের মধ্যে চলে আসবে। তো এই যে মৎস্য চাষ, এই মৎস্য চাষ কিন্তু করতে এত বেশি জায়গার প্রয়োজন এরকম কোনো কিছু না। আমাদের চারপাশে কিন্তু আজকে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, প্রচুর পতিত জায়গা রয়েছে। যে জায়গার মধ্যে না কৃষিকাজ হচ্ছে, না সবজি চাষ হচ্ছে, না আনুষঙ্গিক কোন চাষবাস হচ্ছে, খামার কোনো কিছু হচ্ছে না, পরে আছে জায়গাগুলো। ওই জায়গাগুলোকেই যদি আমরা টার্গেট করি, আমরা চিহ্নিত করি, এবং ওই জায়গাগুলিকেই যদি আমরা অল্প পরিমাণে যদি আমরা মেরামত করে ওইখানে যদি আমরা মৎস্য চাষ করতে পারি, তাহলে আমি নিজে স্বাবলম্বী হব, পাশাপাশি আমার পরিবারের যে প্রোটিনের যোগান সেটাও আমি দেওয়ার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের যে মানুষের প্রোটিনের যোগান রয়েছে সেটাও আমরা বিরাট একটা ভূমিকা পালন করতে পারব।
0: আচ্ছা,
1: তো সবচেয়ে প্রথম আমাদের যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, কৃষকদের দ্বারা যে সংস্থা, ইন্ডিয়া গভর্নমেন্টের যে প্রডিউসার গ্রুপ, উৎপাদনকারী দল, তার মাধ্যমে নিয়ে আমরা যে ব্লক স্তরে একটা FPO ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গঠন করেছি, তার মূল কাজ হচ্ছে যে যারা কৃষক, ওই কৃষকদেরকে তাদের যে জীবিকা, সেই জীবিকাকে কাজে লাগিয়ে

0: যাতে তারা স্বাবলম্বী হয়, পাশাপাশি রাজ্যের মানুষের জন্য একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, তার জন্য আমরা কাজ করছি। তো সবচেয়ে প্রথম আমার ত্রিপুরা রাজ্যের যে পতিত জায়গা রয়েছে, সেই জায়গাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, আমাদের প্রত্যেকের পাড়ায়, প্রত্যেকের নিজের জায়গা হোক, পাড়ার জায়গা হোক, একটা ব্লক স্তরের জায়গায় হোক, প্রত্যেক মানুষের যদি ওই জায়গাগুলি চিহ্নিত করে, তার মধ্যে যারা আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন রয়েছে, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আমরা প্রাথমিক পর্যায়ে ওই পতিত জায়গাকে সংস্কার করে ওটার মধ্যে একটা মৎস্য চাষের উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা ওই এফপিওর মাধ্যমে ওই পিজি গ্রুপগুলিকে প্রাথমিক কিছু আর্থিক সহায়তা করে থাকি।
1: আচ্ছা,
0: সেটা ১ লক্ষ থেকে ১৪০ বা ১৬০ হতে পারে, তার এটা একটা ফান্ড তারা পায়। তো ফান্ড যে পেতে হলে তারা কিন্তু পিজি গ্রুপের মধ্যে আসতে হবে। যেমন ধরেন আপনি কৈলা শহরের মধ্যে একটা পথের জায়গা রয়েছে যেখানে আট থেকে নয়খানি জায়গা আছে, ওই জায়গাটাকে যদি আমরা একটা জলাশয় করতে পারি, তাহলে এখান থেকে বৎসরে কিন্তু প্রায় ধরেন ১০ থেকে ১২ বৎসরে ধরেন ১০০ থেকে ২৩০ কুইন্টাল মাছ এখানে চাষ করা সম্ভব হয়। তো ওই জায়গার মধ্যে যে কৃষকরা রয়েছেন ওদেরকে নিয়ে আমরা একটা পিচি গ্রুপ করে তাদের মাধ্যমে ওই জায়গাটাকে আমরা কৃষি ওই মৎস্য চাষের উপযুক্ত করে গড়ে তোলার ব্যবস্থা করে দেব। কিন্তু ব্যবস্থা করে দেওয়ার পরে ওই চাষটা কিন্তু কৃষকরাই করবে। তো এখানে কি হচ্ছে, যেমন ধরেন আজকে যে জায়গাটা পতিত রয়েছে, সেই জায়গাটা যখন একটা পিজি গ্রুপ এখানে আমরা মৎস্য চাষের জন্য ওই জায়গাটা স্থির করে, তখন ওই জায়গার মধ্যে যে সমস্ত মালিক থাকে তারা কিন্তু অলরেডি ওই জায়গা থেকে কোনো ইনকাম পাচ্ছে না। তো এখানে যখন তারা একটা মৎস্য চাষ করার একটা খামার করার চিন্তাধারা করলো, পাশাপাশি তখন ওই জায়গাটা তারা কিন্তু লিজে নিয়ে আনে, তখন ওই পথের জায়গারও একটা টাকা কিন্তু মালিক পাইতেছে। দুই নাম্বার হয়েছে কি, ওই যে কৃষকরা তারা কিন্তু অলরেডি মানে মৎস্য চাষ করতেছে, পাশাপাশি ওই জায়গাটারে যখন তারা মৎস্য চাষ করে তখন তারা এক্সট্রা একটা ইনকামের সোর্স বার হয়, রাস্তা বাইর হয়। তো এখানে যেমন ধরেন ১০ জন ১৫ জন বা ২০ জন ফার্মাররা যখন মিলিত হয়ে যায় ওই মৎস্য চাষের উদ্যোগ নিব, তখন ওই মৎস্য চাষটা নষ্ট হওয়ার ঝুঁকি খুব কম থাকে। আপনি প্রশ্ন করতে পারেন আমার, কেন আমি তো বাড়িতে একাই করি, আমার তো নষ্ট হয় না, আপনি কেন?
1: না, আমি মনে মনে বুঝি লাইছি, অন্য তো ১০ জন কৃষক দাদা আছে,
0: তখন
1: ১০ জনে মিলিয়া যখন কাজ করবা ওটা নষ্ট হওয়ার না,
0: নষ্ট হওয়ার না। কেন
1: আমি যখন একলা কাজ করবো তখন এটা কিন্তু নষ্ট হইত,
0: একলা করলে ভুল হইতেই পারে, ভুল ভ্রান্তি হইতেই পারে, কিন্তু ১০ জন যখন মিলিত একটা কাজ করবো, কারো না কারো চোখে ভুলটা ধরা পড়ো, তখন ওই বুলটা শুধরাইয়া কিভাবে ওই জায়গা থেকে আমরা লাভবান হওয়া যায় সেটা কিন্তু বাকি ৯ জনের মাথার থেকে ওই জিনিসটা বাইরে আইব। তো আমরা মৎস্য চাষ করার লাগিয়া যে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন এরকমের কোনো কিছু না। আমরা যে আজকে বাজারে ১ কেজি দেশি মাছের দাম আপনি ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে, একদম নলা মাছ যদি হয় তাহলে ৩০০ টাকা, কিন্তু ওই মাছের যে ফোনাটা আমরা যখন বাজার থেকে নেই, আমরা যদি রেণুপোনা সংগ্রহ করি তখন কিন্তু আমরা বাটি হিসাবে নেই, বাটি হিসাবে যদি নেই ওই বাটির দাম ধরেন ১০০০-১৫০০ পড়লো, কিন্তু এখান থেকে প্রায় আমাদের ধরেন ১০০০-১৫০০ ফোনা পাইতেছে। এইরকম করার পরে যখন ওই ফোনাটা বড় হইব, নলা আকারে ধারণ হইব, একখানি জায়গা যদি একটা পিসারি থাকে বছর শেষে সমস্ত খরচের পরেও তার মানে ২০ থেকে ২৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব হয়। আজকে ওই পতিত জায়গা অনেকটা দেখবেন আপনি যাইতে যাই অনেকটা ফালাইল আছে, এখান থেকে কোনো মানুষের কোনো এখানে ইনকাম কোনো কিছু হইতেছে না, কিন্তু আমরা যদি প্রত্যেক যারা ফার্মার কৃষক আছি আমরা যদি একটু আমাদের যে মানসিকতা সেই মানসিকতার যদি আমরা একটু কৃষিকাজের প্রতি আগ্রহ দেখাই, তাহলে ওই যে পরিত্যক্ত জায়গাটারে আমরা দর্শনে যখন হাত দেব তখন এটা পরিত্যক্ত জায়গা থাকবে না, এটা একটা ইনকামের রাস্তা তৈরি হইব, ইনকামের জায়গা হইব।
1: ওই ইনকাম প্রথম বৎসর যখন বেশি আপনি ২০০০০ টাকা ফাইলিলা তো আরো আপনার
0: আগ্রহ
1: জাগবো।
0: আর এখানে আসলে মূল লক্ষ্য আপনি তো বেনিফিট হইতেছেন, আপনি তো

0: লাভবান হইতেছেন। পাশাপাশি আপনি কিন্তু একটা সমাজ, একটা দেশ, একটা রাজ্যের মানুষের কিন্তু উপকার করতেছেন, গুড়িয়া কিন্তু উপকারই করতেছেন। কারণ আজকে এমন অবস্থা আছে, আপনার প্যাকেটে হয়তো 500 টাকা আছে, কিন্তু বাজারে গিয়ে আপনার মন মতো আপনি মাছ পাইতেছেন। আজকে আমার ইচ্ছা হইতেছে ধরেন আমি একটু গলদা চিংড়ি খাইব।
1: ও তো ঠিক কথা কইলেছেন দাদা, একেবারে ঠিক কথা। আমি কইতাম আসলাম কথা, বাইরে আগরতলা গেলেও আপনি বড় বড় গলদা চিংড়ি উংড়ি খাইবা বা দেখবা বাজারও, আমরা এখানে তো মিলে না।
0: কারণ আমাদের এখানে চাষ নাই, আমরা এখানে যেকোনো ফার্মারে আপনি হন। দাদা আপনার তো একখানে একটা যাই পিসারি আছে, আপনি পিসারিকার মধ্যে অন্যরকম কোন কিছু চাষ করেন, হ্যাঁ ঠিক। আমার স্যার আমার কাছে তো টাকা পয়সা নাই, তা কেমনে লস হয়। একচুয়ালি লস তখনই হয় মানুষের যখন ওই জিনিসটার প্রতি আপনার অনীহে আইজিব, তখন এটার মধ্যে লস হইব। ধরে আনেন আজকে বাজারে আপনি গেছেন, আজকে কিন্তু পুরা বাজার মার্কেটটাই কিন্তু সালানি মাছে, মানে সরাসরি চালানি মাছ আর দেখিয়া তো কিন্তু এই চালানি মাছের মধ্যে গড়িয়া কিন্তু আমরা কোনো না কোনো ফরমালিনই খাইতেছি। এটা কিন্তু হয়তো কেউ স্বীকার করতে পারেন বা না করতে পারেন, কিন্তু আমরা পরোক্ষ ভাবে কিন্তু আমরা কোনো ফরমালিন আমাদের শরীরে যাইতেছে। কিন্তু আমাদের চাষি ভাইরা যখন পিসারি থেকে মাছটা বাজারে নিয়ে আয়, এটা কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত একটা মাছ। কিন্তু আমাদের এই মাছের যে অকালটা আইসে, আমরা যোগান নাই দেখে অকালটা আইসে। যোগান বাড়াইতে গেলে গভর্নমেন্টের যে স্কোপ গুলো আছে, সেই স্কোপ গুলো তো আমরা কাজে লাগাইতে লাগবো। এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলি আমরা যদি বুঝি না, জানি না, আমরা যদি মানে আয়ত্তে আনতে পারি না, যে আমাদের যে টাকার সমস্যা আজকে বা আমাদের যে অভাব, এটা কেমনে আমরা মানে সমাধান করবো। আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট হোক, রাজ্য গভর্নমেন্ট হোক, প্রত্যেক সরকার চাইতেছে মানুষ যাতে আত্মনির্ভর হইতে পারে, হোক সে মহিলা হোক সে পুরুষ, প্রত্যেক মানুষ যাতে তার যে জীবন জীবিকা, সে মৎস্য চাষই করুক, কিন্তু মৎস্য চাষ করিয়া সে যাতে তার অর্থনৈতিক যে ইনকাম, সেই ইনকামটা যদি, যেমন ধরেন গত বছর তার 5000 টাকা মাসিক ইনকাম আসলো, ওই ইনকামটা যাতে 7000 টাকা মাসিক ইনকামে নিয়ে পৌঁছাইতে পারে, এর লাগে তো আমরা কাজটা করতেছি। আমরা যে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, যে আমরা FPO যে কাজ করতেছি, আমাদের মূল লক্ষ্যই হইছে গিয়া দিদি, আমরার মূল লক্ষ্যটাই হইছে গিয়া গ্রামের যে প্রত্যন্ত গ্রামের যে গরিব কৃষকরা আছে, তারা তো একটা ইনকাম করে তো বাঁচিয়ে আছে, ওই যে ইনকাম, ওই ইনকামের লেভেল যাতে 5-60 টাকাতে পৌঁছাই দেওয়া, যাতে তার বাঁচাটা একটু সহজ হয়। পাশাপাশি ওই কৃষক যখন বাঁচতে সহজ হইব, তখন তার কৃষিকাজের যে ফসলটা, সেই ফসলটা যাতে এই রাজ্যের মানুষ অতি সুলভ মূল্যে পায়, এবং প্রত্যেকের যে একটা চাহিদা আছে, সেই চাহিদার ঘাটতিটা যাতে পূরণ হয়।
1: খুব সুন্দর আলোচনা দাদাবু। আমার আপনি প্রথম কইছেন যখন যে ফতিত জমির মধ্যে মাছ চাষ, একটা কেমন মনে হইল, কিন্তু এখন আলোচনা শুনিয়া হইলে আমার 10 জনে মিলিয়া যখন কাজ করবা, তখন তো কাজের গতিবিধি আলগা হয়ে যাবে। আচ্ছা, আর এটার মধ্যে আর কিটা আলোচনা করার আছে কইছেন?
0: এই যে মৎস্য চাষ করতে গেলে কিন্তু আমাদের যে বিভিন্ন রকমের সার ঔষধ ব্যবহার করতে এরকম কোনো কিছু না। আমরা প্রথম হইছে গিয়া মৎস্য চাষের জন্য একটা ফিশারি বা একটা পুকুর, মানে মৎস্য চাষের উপযুক্ত একটা জায়গা প্রথম আমরা গড়িয়া তোলা। দুই নাম্বার হইছে গিয়া তার নির্দিষ্ট পরিমাণ একটা জলের প্রয়োজন আছে। মৎস্য চাষ করতে গেলে তার যে জলের স্তরটা খুব বেশি ডিপ হইতে পারত না, গভীর হইতে পারত না,
1: মাঝারি ধরনের,
0: যাতে সূর্যের আলোটা ওই জলের যে স্তরটা আছে ওটা বেদ করিয়া মাটির নিচ পর্যন্ত যাইতে পারে। তার মানে আপনি বুঝছেন এতে কতটুকু আপনি গভীর করবেন, ডিপ করবেন। তিন নম্বর হইছে গিয়া আমরা যখন পুকুরটা তৈরি করবো, শুকনো অবস্থায় আমরা পুকুরটার মধ্যে কিছু চুন ব্যবহার করবো, যাতে ওই পুকুরের মধ্যে কোনো ফুকা মাকড় বিষাক্ত কোনো কিছু না থাকে, যাতে চুনে ওই জিনিসগুলো মারা যায়। এর পরে যখন আমরা জল ঢুকাইমু, জল ঢুকানোর পরে আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে জল ঢুকাইয়া কিছুদিন আমরা এটা রাখবো, যাতে এটার মধ্যে একটা পেন্টাগন একটা ফুকা আছে।

0: আচ্ছা,
1: এই ফুকাটা যাতে তৈরি হয় যেটা মাছের খাবার।
0: আচ্ছা,
1: এবং দুই নম্বর হয়েছে গিয়া, আমরা যখন রেণুটা রেণু চাষ করবো বা মাছের ফোনাটা ফালাইলাম, ওই ফালানির যে প্রথম 22 দিনের যে ফোনা, এটা 22 হয় রেণু এর ছোট হয়, তখন এটা আপনি বুঝিয়া করতে লাগবো আপনার পুকুরটা আপনি কি রকমের যে মৎস্য চাষ করতেছেন, আপনি কি ফোনা আকারে বিক্রি করবেন না বড় করিয়া বিক্রি করবেন। আপনি তো এটা যারা ফার্মার তারা তাদের উপর নির্ভর করবো, তারা ওই অনুপাতেই তাদের যে ফোনাগুলো আছে তারা ফালাইব। 3-4 নম্বর হয়েছে গিয়া, আমাদের বাড়িঘরের যে গোবর, সেই গোবর গুলা আমরা মাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারি। তো ডাইরেক্ট আমরা কিন্তু গোবর আনিয়ে ফুকুরের মধ্যে বস্তা, যেমন ঘরের মধ্যে গোবর তুলছে বাল্টির বা টুকরির মধ্যে আনলো, আনিয়ে ফুকুরের মধ্যে দূরপাত করে ফালাই দিল, এরকম না।
0: কিন্তু এইরকম করিয়া ফালায়
1: জিনিসটা বুঝতে পারবো।
0: কলা পাতা কাটিয়া দিন, কলা গাছ কাটিয়া দিন,
1: এটা একটা সময় আছে, কিন্তু সময়ে সময়ে আপনি স্টেপে স্টেপে দিতে লাগবে। যেমন গড় থেকে আপনি গোবর টুকরি করে উঠাইলেন, দপাশ করে পুকুরে ফাটাই দিলেন, ফালাই দিলেন, খাসা গোবরের গোবরের মধ্যে কিন্তু অ্যাসিডিটি ভাব থাকে।
0: আচ্ছা,
1: এটা তখন এই যে জলের মধ্যে একটা গ্যাস হইতে পারে,
0: আচ্ছা,
1: যেটা মাছের প্রচন্ড ক্ষতি করে। আমরা ডাইরেক্ট গোবরটা পুকুরে না ফালাইয়া পুকুর ফারে আমরা একটা গর্ত করিলাম মাটির মধ্যে।
0: আচ্ছা,
1: ওই গর্তের মধ্যে 1 সপ্তাহ বা 8 দিন আমরা গোবরটা রাখবো।
0: আচ্ছা,
1: যখন গোবরের মধ্যে থেকে ওই মানে যে বিষাক্ত ভাবটা আছে, গোবরটা যখন নর্মাল হয়ে যাব, তারপরে আমরা ওই গোবরটাকে আমরা পুকুরে ব্যবহার করবো।
0: আচ্ছা,
1: তাছাড়া যে হইল, হইলও আমরা ডাইরেক্ট বীজে পুকুরে দিয়া দেওয়া ঠিক না। হইলটা আমরা নিয়মিত কয়েকদিন রাখবো, বীজানির পরে কইলের মধ্যে ওইরকম একটা প্রচন্ড একটা জোয়া আছে কিন্তু।
0: আচ্ছা, ডিম তো বাঙ্গিয়া দিন দেখলাম,
1: এটা আসলে মাছের খাদ্য
0: তো ফাইতর বাজার ও জায়গার মধ্যেও আমি দেখছি যে ডিম বাঙ্গিয়া দিছে।
1: এটা অনেকে দে মাছের খাদ্য আসলে সবই, যখন এটা একটু পচন সই হয় তখন মাছে খায়।
0: আচ্ছা,
1: খাসা অবস্থায় ডাইরেক্ট শক্ত জিনিস তারা খাইতে পারে না, একটু জোয়া হওয়ার পরে গিয়ে তখন। যেমন ধরেন আজকে কিন্তু আমাদের কৃষক বাইরা অধিক লাভের আশায় ইউরিয়া সারও ব্যবহার করে,
0: মুরগর বিট অতা পর্যন্ত দেন
1: ব্যবহার করে।
0: এবার মাছ লইয়া গেলে লোকাল মাছ
1: খাওয়া যায় না। আর 2 নম্বর হয়েছে কি, এই মাছটা আপনি বেশিক্ষণ রাখতে পারতেন না। দেখবেন মাছটা কিন্তু দেখতে মাছের মতো রয়েছে, কিন্তু যখন আপনি খাটতে যাইবেন বা রান্না করলেন তার কারণটাই হয়েছে গিয়া এই মাছটার মধ্যে কিন্তু ইউরিয়া খাওয়ানো হয়েছে বা বয়েল পোল্ট্রি যে বিষটা যেটা এটা খাওয়ানো হয়েছে। তো আমি আমার যে কৃষক বাইরে আছি, আমরা অধিক লাভ না করি, আমি আমার নিজের স্বাস্থ্যের কথা প্রথম চিন্তা করি, আমার পরিবারের স্বাস্থ্যের কথা আমি চিন্তা করি, পাশাপাশি আমার গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করি। যখন আমি আমার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করব, তখন গ্রামের মানুষের প্রতি আমার একটা দায় আছে এটা আমি বুঝতে পারবো, আমার রাজ্যের মানুষের প্রতি একটা দায় আছে এটা আমি বুঝতে পারবো। লাভ একটু কম করি না, মানুষ ভালো জিনিসই খাও। আমাদের যে বাড়িঘরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলার আমরা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করাই, ওই মাছগুলোই আমরা বাজারও ছাড়ি। আজকে কিন্তু প্রত্যেক কৃষক যে এইরকম না, কিছু সংখ্যক কৃষক, মুষ্টিমেয় কিছু কৃষক, আমি কিন্তু বারবার কইতাছি প্রত্যেক কৃষক না,
0: প্রত্যেক কৃষক,
1: প্রত্যেক মৎস্য চাষী না, তারার মেন্টালিটি এইরকম যে আমি আমার খাবারের লাগে আমার পাশের পুকুরটা রাখছি, এগুলোর যা ব্যবহার হইব মানে যা চাষ হইব এটা আমি ঘরে খাইব আমার বাচ্চা খাচ্ছে না, আর বড় ফিসারিতে যেটা হইব এটা আমি মার্কেটে সেল করব। আজকাল সবজিও এরকম চাষ হয়, উটানের মধ্যে উটানের আঙ্গিনা যেটা চাষ হয় এটা হয় এটা তো আমার গোড়ার লাগিয়া, আর বিশা ছাড়ার মধ্যে যেটা চাষ হয় কিন্তু দাদা ভাই গড়িয়ে কিন্তু মনে করিয়েন, আপনি হয়তো মাছটা আপনি নিজে ভালো খাইয়া আপনি সুস্থ থাকতে পারতেন না, আপনি যখন সবজি বাজারতেই কিনে আনবেন আপনিও কিন্তু মানে গড়াইয়া কিন্তু হই আরেক মানুষের মতো, আপনি কিন্তু হই কেমিক্যাল মুক্ত কেমিক্যাল যুক্ত
0: খাইতে
1: গড়িয়া, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন হয়েছি না, সবচেয়ে প্রথম আমি নিজে সচেতন হইতে হইব, আমি সচেতন যখন হইব তখন আমার পরিবার সচেতন হইব, আমার পরিবার যখন সচেতন হইব তখন আমার গ্রাম সচেতন হইব, আমার গ্রাম যখন সচেতন হইব তখন আমার ডিস্ট্রিক্ট সচেতন হইব, আমার ডিস্ট্রিক্ট সচেতন আমার

0: জবাসী সচেতন হইব। সচেতনতার প্রচুর দরকার।
1: আলোচনা শুনলাম দাদাবাবু, আরো আলোচনা করা যাইত, আবার আরেকদিন কোন সময় দেখা হইব। তো এই আলোচনা আজকে অনু শেষ করলাম, আসরতনে উঠি যাইলাম গিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

শুনলেন ঘর গৃহস্থির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: थागु नोंबो फुरो बयनि गामिनि किफिलका
1: थांनाय सक मानिरा फायमेनि आ फायमेनिरा सानां थका नगा थकबाय मानि गेटाबो गां उसोंग नगाय नारदतै नगा सोय दंमोन ता
0: थागु सिंता निर गासे केरां गथम खान नमगि सिस थायो
1: केरां गथ खानानि आ दिरो थायजा साय गां सागाब्ला दिनि थायथे सानना जा हते ना
0: ए थागु
1: दहाके তোমার কথা সানাই দাও না তুমি
0: থাকুন দাম দাম কেন কটমাট
1: দঙ্গ বুড়ি বড় থাকাই মানে সিবিং টিবে মানে তিনি তাই কলম বাকি না রুম দক্তা
0: ও থাকু নিন চিহ্ন তিনি কলম বাকি না কি সাইকেল আসছে দি
1: ও নর খাই সাইমা খা ন তিনি ব কথা খানা বাকি ভালো ফাইব
0: ই থাকু
1: বয়ার বাই ঘুমতাই আনা নতুন খাবলাই যায় আসুক সিধা কে আসুক লাগলাম তা তোমার বাইশা ছবি নন্দতে সাই খানা নো নস নলি আগে দুমা দুমা আগে কত মাস চেং ছিনাই না
0: এই থাকো এই
1: তাব মনে থংন কলম পকনি কত মা সাউ খানা রবন তা দো
0: এই
1: কিজে খা দে হেতা পিং মনে থংন আগে পুরো কাইসা কামিও হুম নুকুং খংসাব তাকুক চিনি তকমানি দো
0: হুম
1: বড় তাকুক চিনি নি বেরে তাকুক দো কাইজা খা যতনে সা কোসু তাকুক সা কাইজে কো
0: ও
1: গাই সালসা বুবাসই সং খরক দক তাই বুবান রক খুব পাকলা তাং লাগু আপুরো বেলাই সাতুং আসার মাস নিকতাল সাতুং সাতুং তাং তামং বুবাসই সং বুবার রং থাব মনাই নং দমনি তুই কসাং তিলক বাই তুই খগ জন্য খাই না মান
0: ও থাকু বরগাপুর তুই ন তামাই নংলাই
1: তিলক বৈ তুই নংলাই
0: তিলক বৈ নংলাই
1: আগে পুরো তিলক বৈ তুই বড় লুতার গ্লাস মানাসা
0: ও থাকু আবার নলকা তামন খা
1: আবার নলকা বুবর গব তুই তুই লক্ষাঙ্গই থাঙ্গা খা ডঙর টকসাবুই আ জর খাইন ইয়াং বুবাইছে সংব হুক পাগলা তাংতে তাংতে থাই তুমি কলম পা মিলি কুলক সাসা নাইথক মানি রেখা আ বুবাইছে সং কক সাবলাইও চিনি মনাইন ও থাই তুমি কলম পা হাই বরি নাইথক রুতুগুই কাইজে গুতুবি মানো হনই বড় কক সাবলাই চক
0: অলকা থাকো
1: বুবর রক ফাইছিনি বুবর রক কলম তুই সারা সারা খাই ফাইজা খা তুই তুই খগুই আয়াং দং গোসাং নি ইয়াং বুবর রক ব দং নি তুই তুই গোসাং বুবসে সঙ্গ খারখাই ন বুবসে অকরা যতনি চাই বুবসে অকরা সাও মনা গুথু নং অ থাই জমু কল পাহাই নাইথক কাজগই নগ তুই না মানো হনই
0: অ থাকো অ থাই জমু হাই নাইথক বৈ তুই না মানো হাই জমু
1: কল পাহাই নাইথক আগে থাই জমু কলম পাতুং আবু কল সাতারি নাইথক মিলি টংটাক থাই জমু তো পদের পতঙ্গ আর বেলা থাই জমু কলম পাহাই কল সাতারি বেলাই নাইথকটা ইহাই বেলা থাই জমু কলম পাহন
0: ওলকা তাম কথা গু
1: ওলকাই ওলকা বুবর সাতা আও নর আন হামারি রুজাদি হুনি ব গসি কাটা সময় থাকা তুমি তো মানো হনে আং গুড়ি নাই যাই যাই থুব্রুই তাই সালখাইন আইসির সির বাসাই ফুঙ্গ যাই নুই রে জম কানই কলম পা থাই জমু নিজে গুতো চুই মতায় রঙ সরি বই থাকা খাটা থানো থাঙ্গ থানো থাঙ্গ থানো থাঙ্গ থাংমাং থাংমাং সবই রেখা কাইসা রাজবাড়ি গানাব রাজানি দালান গানার দালান কুসুক নাইথক দালান ফাই

0: হারি নাইবা দলন কুসুক আর রাজানী বসাজক রাজকন্যা
1: দালান সাকাও থাকু
0: দালান সাকাও আর রাজকন্যা খনাই খালই টঙ্গু খনাই খালি টকমানি নহর কাটা খনাই দিও মনাইছং বব বিনি থাইসুমু কল পান খেঙ্গই সজাই নাইবা থাইসুমু কল পাহাই নাইথক তাই মিলি রাজকন্যাব রাজকন্যা বাই বিনা থাইসুমু কল পাতলামানি আব সলজা কাটাক বখা তঙ্গি থাকমানি আব গথক সকাটা

0: ଏନ୍ତା
1: ଓଲ ରାଜା ଥାଂ ଖାଇବା ରାଜା ଥାବ ଆଉ ବରଂ ତୁ ବି ଖାଇଦିଏ ଘର ହନୁଇ ବୋ ଥାଂ ରାଜା ନ ଖୁଲମି ଖାଇକା ମହାରାଜ ଧର୍ମ ଅବତାର ହା ବୋ ଗ୍ରା ଆଉ ନି ନକ ସେବକ ତଙ୍ଗନି ବାଗ ମା ଫାଇଯାଉ ଅଲଗା ରାଜା ସଙ୍ଗ ସେବକ ତଙ୍ଗାନି ସେବକ ନାରଙ୍ଗା ନାଙ୍ଗ ଆଉ ଖରପଚା ତମକ କରାଇଛି ଜମା ମର ନାଇ ଓଲ ରାଜା ଥାବ ଆଉ ସେବକ ନାରଙ୍ଗାଣି ନାଙ୍ଗାଇ ଠିଆ କରାଇଛି ସେ কোনো সামু করে তাই আবর খাও সুর করাই মরগে সিমু গিয়া নকলা ফানানি খুঁতে লোনানি বাং লোনাই ইহি আবো নাম গিয়া আবো হারিসা মালিসা দম নো করাই সিমু যে মা মরগাই মা খানাই আদমা সারাই আবরু সিমিং রাজানি নগ করাই মরগমাং মরগি টংমাং টংমাং সাল বথাঙ্গ তাল বথাঙ্গ হাজি বিশি বথাঙ্গ বিশি বা বিশি দঙ্কা আর টংমাং টংমাং সালসা রাজা শনিবার থাঙ্গ রবিবার ফাইও ক বর সাঁ থাকা সা সাল থাঙ্গই কী সাল ফাইও শনিবার মতাই রানি আর জরা খাইন করাই মরিগান সাব আর বর করাই মরিগান সাতটা রাজান রাজা তিনি শনিবার মতাই রেনাই মতাই বারো গই রাজমালা পুঁথি পড়ি দি দায়ী খাতা আর করাই মরিগান তামি থাকা মতাই বারো দি রাজমালা পুঁথি পড়ি দি পড়ে মানো মানো মানো মহারাজ আদেশ দেখায় চেষ্টা
2: করি কথা
1: বব মতাই বারো গই রাজমালা পুঁথি করে নাই চেঙ্গি রেখা খাঁড়ি দৌ বব মতাই বারো গই তুলসী বলাই বাই তুই সারসাই রাজমালা পুঁথি পরে নাই চেঙ্গি রেখা হাই পড়িতে পড়িতে পরে মানে খাঁড়া তখন হন দাসী রক মন্ত্রী রক উজি রক সেবা সন্ত্রী রক আর রাজবাড়ির যত বড় রক হাই মগ হাই বৌদ শিখলাই খানা তক দেখি কাছে মহি চাই তখা ওলখাই আর রাজবাড়ি নিজে রাজকন্যা কলম কন্যা হাই কলম কন্যা সব নাইথক ব ব আ রাজমালা পুঁথি পর নাই ইয়াফঙ্গ রকই খাই তখা আর রাজমালা পুঁথি পরি নাই বিনি নক হুক বোমা বোফান তাই বোতা বোবাসুই সামন খাদন গাগই মুখ তুই থপচা রাজকন্যানি মুখা কলাই রেখা আপনি তুই বতা ফুনে মাসকা আনি বাজি সং দো বাজি সং খরক দক বাজি সং আনি আতা সং আনি বাবু সং আমা সং দো নক দো জানি মাসা দো বঙ্গল খাদন গাগই মুখ মাগাগই রাজমালা পড়িতে পড়িতে মুখ তুই কলাই রেখাই আর রাজকন্যা যাহ রগই দমানি বি মুখাঙ্গ থপচা মুখ তুই কলাই রেখা তক
0: আসি দৌ
1: পরিবাই তুই সার চাই প্রসাদ রক চাই তোমা জরা খাইন রাজকন্যা সঙ্গ নতা মঙ্গই রাজমালা পুঁথি পরি ফুরু মা কাপ আনো সাই খানার দি নাই আঙ্কাই আং বেলাই দুঃখ নাই সাই সাই তোমার আং থইবার মানো নানো মাস মাস মাস আনাই তামনি দুঃখ নাই নি মুখ তুই কলাই তামুই কাপ আনো কিসা সাই খানার গাড়ি অক সাইকে আং তিনি থুস থইয়া মা সানাই অক উলবো সাব নাই দি নি না কামি দত আনিব দ আনিব আমার বাবু আং আমার বাবু দাদা বাসুই সঙ্গ খাতাঙ্গই নগ থানানি মজঙ্গই মা কাপ যাও আং অর ফাইমানি বিশ্ব বিশি দক ওখা নাই কল পাহাই নাইথক নি মায়ে বাই আং কচাই দং যাও
2: থাকো ববন যতন কক সাই খেলার কথা না
1: কথমার বসাই খেলার কথা আং নি মায়ে বাইছে আঘর কথায়
0: টংজাখা
1: বাকি মা কাপ যাবো বিভিন্ন বখানি কল সাইখানা নিয়ে নিম কলম পাহা কন্যা হিনই ফাইসেন তিনি চিনি কলম পাহা কন্যা হাই নাই তো খুনই তিনি কলম কন্যা ফাইসেনাই নিয়ে নিম কলম কন্যা হই ফাঁকাই আবুনি উল কলম পাহা কন্যা বফান সাং সাইও বাবু মানে নগ নক হাতাং জাগৈ নগ থাঙানি মোসং যাবো নক হাতাং জাগৈ নগ থাং মোসং জাখা সাতাক বহান সাজা কাতা রাজা সাব মাইয় হাইকাই থাংলাইছে দি তৈ থাঙ্গা আথাং আথাং তৈ থাং মা থাংলাই নিয় মোসাইর থাঙ্গাই নগ মা থাংনাই মোসাইর তাম সান কিসা সাইদি হনৈ তাম ত্রাঙা হনৈ সান তাম ত্রাঙা মোসং মায়ংদা সান করেদা সান ই দা সান সনে সমুদ্র সান রাজা সান উল অক সঙ্গে বসাই সাই সাবো কোনো উতলাইয়া জঙ্কনই থাঙ্গানো যোগ
2: বলে রাজাবাদ

Nah.

Nice.

个嘞，米小油，咱来吃饭呢。

Lê mà nói nhường con khém này lọc khơi mà nói.

Mañana.

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

0: দিচ্ছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, ছয়জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজনকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131 পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, NTA এবং CBI এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর NTA কে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত NTA কে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। NTA জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে LPG সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি PNG সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ LPG সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন LPG কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায়, ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। LPG ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনোঁ মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গয়ী হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গয়ী হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনোঁ মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে

দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতি পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরো 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাজোগ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকার নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী আলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5 জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল AIADMK এর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা SP ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রী কাজাকাম TDK তে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশায় সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ করা হয়, কাজেই দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরো প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরো একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, NTA এবং CBI এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণীর আগরতলা ককতুমা পড়িও কল্পনাতে পরমা তিনি ককতুমা ভূভাগ রংখা রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নৈশাই নীতি দক জেসিনি জুদা জুদা বাবায় আলাইদার সামত আমানরূপে খড়ক দক জি দগ্ন পদ্ম সকার জাফারকা।

नेशनल टेस्टिंग एजेंसी और तानी निचिसा सालमारी चंगजाक तंगमाने कॉमन यूनिवर्सिटी एंट्रेंस टेस्ट अंडर ग्रेजुएट आम जुगमु मथाग रखा हास्ते हापनी बेबाग हाबा नगो ताबुनि सिमि हातिनि बेबाग चा साल ते कक्ति साल मथाग जा तंगान त्रिपुरा क्रिकेट एसोसिएशन बाय नाकल जा हास्ते बेर मि उमर चिथाम बिसिनि क्रिकेट बाते लैमाओ तिनि थंगकाय सांखा রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নৈশায় নিশ্চিত বিশিনী জুদা জুদা বাবায় আলাইদা সামুতা মনোরোগ খড়ক দক সিদক ন পদ্ম সকাদিয়া ফার্কা আপনি বিশিঙ্গতঙ্গ কাইনে পদ্মবিভূষণ কাইদক পদ্মভূষণ তাই কাই বাচিচার পদ্মশ্রী সকাত ও বিশ্ব ভারত হাপাং ব্যাপাগে কাই সারা থামচিসা পদ্ম সকাত সাকড়াইখে আবরণ বিশিং খবজাগ কাইবা পদ্মবিভূষণ কাই চিতাম পদ্মভূষণ তাই কাই সারা চিতাম পদ্মশ্রী সকাত সকাত মানে রং বিশিঙ্গ খড়ক চিচুকু বুড়ি তাই খড়ক চিতক থিমানে ইয়াগুলো মানমা সকাত তিনি খড়ক দক সিদক সকাত ইয়াফার জাকা তাই তংমা পদ্ম সকাত উলনি বেরম লোকবরম পাণ্ডব ইয়াফার জাগা না ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও টার্নি নুচিসা সালমারি চংজাক তংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমযুগ্ম মথাক রেখা এন টি এ শাখা হাফাংনে আওয়াইমুং সাকলাই মানরগে ঈদ উল জুহানে লেলামুং সাল সাকলাই জামা বাই ও ককচমু নাহার জাখা মথানে বেখাক্তি সাজাখা আমযুগ্মনি সাল তাতিন সাকলাই জাগানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা ইউনিফর্ম সিভিল কোড নিবিসিং ব্যাপক জনজাতি দফা নারিত্ব নিনা আলাদা সেব খেলাই জাখা যেটিকে বরনি মানঠাই খাদিজাক টংনাও দিল্লি কতাল জনজাতি সাংস্কৃতিক সমাগম ম কগনার না থাঙ্গি ব শাখা ইউসিসি জনজাতির মূংসা মানথাই না ফেরগ্লা স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা কংগ্রেস নিজরা জনজাতি হামক্রায় বাজে তমনি খগ নিচিচার সাইরজাক আবতাবুক মুদি হাপনি জরা বাঙ্গে অংখা খক সা রাশায় বাঁচি সাইরে যাক রা সাউথ এশিয়া টংমাই হাইমিয়া টং হালগনি বিশিং তিনি নিশিমি চ্যাংজাখা তাকলাই বিশিনী হ যাত্রা ভারতনি খুবই হায়ুনি জুদা জুদা হাকতনি থরুক টংঠানি খরক চি রাশায় দকচি সাইনি গবাং মক্কা নিশিমি হজ থাংনা চেঙ্গে সুদি আরবনি বীরকুম খলব কুথুম লাইনাই আবুন ইয়াগুলো তাইনি ফুঙ্গ হাজিরা আরাফত ময়দান থাঙা লামরুবান তাকলাই বিশি ভারতনি হজ থাংনাই রক্তঙ্গ খরক সার আশায় সিনিচি বাসায় আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক তোমাক খানাই তম্বায়ু আকাশবাণী কক তোমানে আপডেট মানা বাকি লগ ইন খেলাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবে আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক তোমার আপডেট মানাকে টুইটার অ্যাপ বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তে হাপনি বেবাগ হাবা নগ তাবুনি সিমি হাতিনি বেবাগ চা সাল তাই ককটি সাল মথাকজাক টঙ্গান আপনি রোগী হাতিনি তাই সাল রগ হাবা নগ নিজরা ফলক জাখা তিনি মন্ত্রিসভা কগলম সালাইমাব অ কক চমু নাহার জাখা মন্ত্রিসভা নি কক চমু ন খুরচা ওই বেড়েখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী তাং ন কতর ককতুমা থমনের রগ্ন শাখা তাবুনি সিমি হাস্তে হাপনি বেবাগ হাবা নগ চা সাল তাই ককটি সাল মথাকজাক টঙ্গান তাইনি সাল রগ হাবা নগ দামচি নিশিমি চ্যাংজাক মানে সেলাই দামচুকু সতী থামচি নিশিমি চ্যাংজাকান তাই শারীরিক দাম বা তামুই সতী থামচি পাইমানি তাবু দাম দগ হাবা নগ্নি জরা পায়ান বতাইব শাখা সার কিসা সেকা গ্রুপ সি তাই ডি নি সেবক রং বাকি রুষ্টার রায়দা চল খাইজাক মানে আব তিনি নিশিমি কারির জাখা ব্যাপার হাফাউনি সেবুর সালবুরুম হাবা নগ থাংনা নাংনাই বেড়াইখিরি মন্ত্রী শাখা তিনি মন্ত্রিসভা কাইথাম নাইখুঙ্গ বেবাগী কাই চার সিসা বুকসা আসুক থাই সপনানতই ব কক চমু নাহার জাখা আপনি বিশিং কক থুমতাই হুকম নাইখুঙ্গ কাই বাচি আসুক থাই সেবক তলাং জাগানো বুকসা আসুক থাই সেবক তলাং জাগানো আবর অংখা রিপোর্টার কাইচিথাম এল ডি সি ও কাই নুচি বুড়ি কালচারেল এসিস্ট্যান্ট কাইসিনি ফটো আর্টিস্ট কাইনি স্ক্রিপ্ট রাইটার ট্রান্সলেটর এসিস্ট্যান্ট ফটোগ্রাফার এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ার আসুক থাই খরকসা আপনি কারিব পি ডাব্লিউ ডি নাইখুঙ্গ কাইনি চিদক এল ডি সি আসুক থাই সেবক তলাং জাগানো কাই নিচিদক বুকসা আসুক থাইনি বিশিং কাই নিচিথাম জি আর বিটি নি সেব বাই তাই তংমা কাইথাম আসুক থাই

এক সার্ভিসম্যান নাহার জাগানো আপনি কারিব ডিপিএস সেনে সেভ বাই রং নাইখুঙ্গ খড়ক বা ইন্সপেক্টর অব স্মল সেভিংস আসুক থয় সেবুক তোলাং জাগানো বোতে ভূষাকা হাকতর ফাতর তমা হামিয়া তং হালক নরুগে মন্ত্রী বখর নরেন্দ্র মোদী কবক মুংবাই হাস্তিব বাইমু হলির নাব জুদা জুদা ইয়াপ্রি নাহার জাখা আবুনি বাবায় হাফাংনি জুদা জুদা কগলাম সালাইমু ভার্চুয়াল তৈ খালাইনা ইলেকট্রিক তাই সিএনজি ভেহিকেল সামুগ ফনাংমা বাংরনা নাইকল ফাংনি মালখুং সামুগ ফনাংমা হলিরনা কতর থংরুক কুথুম লাইমং খালাইয়া টংরানি সাকা আলাই দেখে ফান বক্সিন জাখা অ ব্যাপা কক চমু মানিনা ও হাফাংনি নাইখুং রগ দাগিমু রুজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী অটালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসা আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তৈ বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ানো অপঙ্গানু মন কি বাত নি ফিল ছাড়া থামচি বুড়ি বেরেমনি পান্ডা মন্ত্রী বখর লোকরক ন বরনি ওয়ানসুমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপ লোকরকনি ওয়ানসুমু রকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খালাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমু রগ্ন রেকর্ড খালাই মানানো আবন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতেই SMS খালাই মানবাইয়ানো ফোন লাইন ও তালিং বিস্কাং সাল নিচুচুকু জরা ফিয়কজাক দঙ্গানো সালথন ত্রিপুরা জেলা নাইকলফাং ডক্টর বিশাল কুমার তিন আগরতলা ককতুমা থুমনার ঠুম শাখা দর্তি আবা জন বাগিদারি সামুং বুতাং বিশিং জনজাতি গরিমাতিয়ার সালচিনি রমুই খাতুং খাজা অংলাইমা নুকজাখা থানাই সালচি চুকু মেনি সিমি তিনি জরা সালথাং জেলাও কাই থামচি বা জনজাতি কামি ও কাই দকচিচার শিবির সংযোগ জাখা ও শিবির খরক চিসা সাই ছাড়া চিসিনি বরক নে হামারি ইংখা আবনকারী PM গরিব কল্যাণ অন্ন যোজনা PM জনধন যোজনা PM জীবন জ্যোতি বিমা যোজনা PM কিষাণ সম্মান নিধি PM মাতৃবন্দনা যোজনা PM উজ্জ্বলা যোজনা PM বিশ্বকর্মা যোজনা ও চুবাচু রাখা ও সামং বুতাং তাইব হাতি বারনি চলি নাই হনি বর্ষাকা মেয়ে হরনিসিমে পেট্রোল তাই ডিজেল নেই রাংমারি পাংখা হাসতে ও পেট্রোল খক নেই ল্যাব দকচি ব্রি ডিজেল খক নেই ল্যাব দকচি থাম রাংমারি বাংখা পেট্রোল রাংমারি বাঙ্গে ইংখা খক সারা বুড়ি ল্যাব চুকুচি থাম তাই ডিজেল নে রাংমারি বাঙ্গে ইংখা খক চুকুচি থাম ল্যাব চারচি থাম ফেকজনাই মানিন ক্যাবেঙ্গে ইয়াপ্রিক রাগ রমক ত্রিপুরা পুলিশ ফেকজনাই মানে ফালমানে কক শিলচাই পুলিশ অফিসার খড়ক বলি না রমকা ক্রাইম ব্রাঞ্চ তিনি পুলিশ সদর নাইখংনি সাজাগা পুলিশ দাগিনে অকরা অনুরাগনি দাগি মুম্বাই ইন্সপেক্টর খড়কসা সাব ইন্সপেক্টর খড়কনি তাই SSI খড়কসানা রমজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা হাসতে বেরমি উমর চিথা বিসিনি ক্রিকেট বাতিল লাইমাও তিনি থুমুং কাইসাংখা উদয়পুরনি জামজুরি ঠুং খলাও সদর বি বদল উইকেট কাইসি বাই কাঞ্চনপূর্ণ ম্যাচানখা আবনকারী তাই কাইবা ম্যাচ বাতিনি বাকি কারির চাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা বৈরাউনি ক্রিকেট বাতিল লাইমাও তিনি কাইনি থুমুংখা নরসিংহনি TIT থুং খলাও সংযোগজাক থং লাইমাও রামনগর স্পোর্টিং ক্লাব রান থামচি বুড়ি বাই ইউনাইটেড BST ন তাই নরসিংহনি PTA ঠং খলাও তরুণ সংঘ কোচিং সেন্টার উইকেট কাইসি বাই প্রগতি প্লে সেন্টার ন ম্যাচেনখা তাই কানি থুমু ওয়াতিনি বাগে মোথাগরি জাখা বুসকাং দামনিচি বুড়িও হাস্তিনি সালথাং ধলাই অনকুতি খুয়াই সালচি সালগ্রা তাই সিপাহী জলা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি গবাং ওয়াই মানুহনি হজম রেখা নবরতিবা নাইখুং খন সালনি সাকানি তুমারি তঙ্গন থামচি বুড়ি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিচি বুড়ি সেলসিয়াস নি গানে গিনি ও কক্তুমা পাইন সিগান কক্তুমা বুবল তৈ বৈশা রাষ্ট্রীয় বক্র দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নিশাই নিশিত বিশিনি যুদা যুদা বাবয় আড়াই দেওয়া সামুতা মনোরোগে খড়ক দকচি দগ্ন পদ সরকারি আফারকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থালনি নিচিসা সালমারি চংজাক টংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজমু মোথাগ্রেখা তিনি বাকি কক্তুমা অরণ্য পাখিয়া উনি কক্তুমা আওয়াইঙ্গান খানা ফুং দামসিনী সতী বৃষিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী 28 মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, এখন থেকে রাজ্য সরকারের প্রতিটি অফিস প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে অফিস সকাল 10টার পরিবর্তে 9:30 শুরু হবে এবং বিকেল 5:30 পরিবর্তে সন্ধ্যে 6টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারীকেই প্রতিদিন অফিসে আসতে হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, আজকের মন্ত্রিসভায় 3টি দপ্তরে মোট 81টি শূন্য পদে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরে 50টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। যে সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল রিপোর্টার 13টি, এলডিসি 24টি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7টি, ফোক আর্টিস্ট 2টি এবং 1টি করে স্ক্রিপ্ট রাইটার, ট্রান্সলেটার, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ। তাছাড়া পূর্ত দপ্তরের অধীন 26টি এলডিসি পদে নিয়োগ করা হবে। এই 26টি শূন্যপদের মধ্যে 23টি জিআরবিটির মাধ্যমে এবং বাকি 3টি এক্স সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হবে। তাছাড়া টিপিএসসির মাধ্যমে অর্থ দপ্তরের অধীন 5টি ইন্সপেক্টর স্মল সেভিংস পদেও নিয়োগ করা হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যীয় ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালভাবে করা, ইলেকট্রিক এবং সিএনজি ভেহিকেলের ব্যবহার বৃদ্ধি, প্রশাসনিক পর্যায়ে গাড়ির ব্যবহার কমানো, বড় আকারে রাজনৈতিক সমাবেশ না করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত সিদ্ধান্ত পালনের জন্য ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, ধরতি আবা জনভাগিদারী অভিযানের অন্তর্গত জনজাতি গরিমা উৎসবে 7 দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত 19 মে থেকে আজ 25 মে পর্যন্ত পশ্চিম জেলায় 35টি জনজাতি অধ্যুষিত গ্রামে 68টি শিবির করা হয়েছে। এই শিবিরে 11,117 জন উপকৃত হয়েছেন। জেলাশাসক জানান, শিবিরগুলিতে 838 জনকে আধার কার্ড, 926 জনকে পিআরটিসি, 31 জনকে জমির পাট্টা, 297 জনকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, 46 জনকে কিষাণ ক্রেডিট কার্ড, 55 জনকে রেশন কার্ড দেওয়া হয়েছে। তাছাড়া পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম মাতৃবন্দনা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনায় সাহায্য করা হয়েছে। শিবিরগুলিতে 2,700 জন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন। জেলাশাসক আরও জানান, ধরতি আবা জনভাগিদারী যোজনা আরও 2 সপ্তাহ চলবে। এই সময়ে প্রত্যন্ত এলাকায় জনগণের কাছে সরকারি বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহলে ভাবনায় পরিষেবামূলক শিবির ঊনকোটি জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত ঊনকোটি জেলায় 69টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড, নথিভুক্তিকরণ, পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণ সহ স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়েছে। প্রায় 26,000 নাগরিক জেলায় পরিষেবা গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। এর মধ্যে রয়েছে 2টি পদ্মবিভূষণ, 6টি পদ্মভূষণ এবং 58টি পদ্মশ্রী। দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পদ্ম পুরস্কার, যা 1954 সালে প্রবর্তিত হয়। এবছর মোট 100

31টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 19 জন মহিলা এবং 16 জন মরণোত্তর সম্মানপ্রাপ্ত রয়েছেন। আজ 66 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাকি পদ্ম পুরস্কারগুলি পরবর্তী সময়ে দ্বিতীয় দফার নাগরিক সম্মাননা অনুষ্ঠানে প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসির আওতায় থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ বিধান করেছে, যাতে তাদের অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। নয়াদিল্লিতে জনজাতি সাংস্কৃতিক সমাগমে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ইউসিসি কোনো আদিবাসীর অধিকার লঙ্ঘন করবে না। শ্রী শাহ বলেন, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা এই বার্তা দিয়েছেন যে জনজাতি সম্প্রদায়ের তাদের জমি ও বনের ওপর ন্যায্য মালিকানা রয়েছে এবং কেউ তা দখল করতে পারবে না। তিনি আরো বলেন, জনজাতি কল্যাণে বর্তমানে কেন্দ্রীয় সরকার বাজেট বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করেছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির মাঝেই আজ থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদির আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের তীর্থ হজ যাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। চরবাক নাট্য সংস্থার উদ্যোগে আজ অমরপুর মহকুমার থাকছড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে মুন্ডা সম্প্রদায়ের 40 জন শিশুকে নিয়ে 12 দিনের গ্রীষ্মকালীন শিশু নাট্য কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল দত্ত, থাকছড়া মহিলা বান্ধব গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দে এবং সংস্থার সভাপতি প্রদীপ চন্দ্র দাস। গতকাল মধ্যরাত থেকে ফের পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। রাজ্যে পেট্রোল 2.64 টাকা, ডিজেল 2.63 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। পেট্রোলের দাম বেড়ে হয়েছে 104.93 টাকা, ডিজেল 93.83 টাকা। মাদক বিরোধী অভিযানে কড়া পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। নেশাদ্রব্য পাচারে অভিযুক্ত 4 পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আজ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ মহানির্দেশক অনুরাগের নির্দেশে অভিযুক্ত 1 ইন্সপেক্টর, 2 সাব ইন্সপেক্টর এবং 1 SSIকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে এসকাপ সিরাপ থানা থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় রামনগর স্পোর্টিং ক্লাব 34 রানে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে। অপর 2টি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 40.6 মিলিমিটার।

শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী 28 মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা।
1: আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।
2: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা রাখি। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তড়িতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তড়িৎচালক বল, বিভব প্রভৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন শুরু করব যে ওহমের সূত্র এবং রোধ। দেখো খুব ইম্পর্টেন্ট এখন যে ইয়েটা, ওহমের সূত্র বলতে কী বোঝায়, পরীক্ষাতে আসবেই, প্লাস যখন ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু খুব দরকারি। এইবার দেখো ওহমের সূত্র, মনে রাখবে সবাই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো বোঝা গেল না, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ যদি, বিভব যদি দুই প্রান্তে এক প্রান্তের বি এ হয়, অপর প্রান্তের যদি বি বি হয়, আর বি এর তড়িৎ বিভব বেশি, বি এ বেশি, বি এ গ্রেটার দেন বি বি হয়, তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে যে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তাহলে বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, ওইটাই হচ্ছে ওহমের সূত্র। বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, বা আমরা ভি এ মাইনাস বি বি রে লিখতে পারি, শুধুমাত্র এই ডিফারেন্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এইবার এখানে একটি ধ্রুবক আমাকে ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, যেখানে আর একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। মনে রাখবে এই রোধটা আবার খুব ইম্পর্টেন্ট, যে রোধ কী বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে দেখো আমরা এখানের ওহমের সূত্রটা হচ্ছে তাহলে বি ইকুয়াল টু আই আর, যেখানে বি বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর। এইবার লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা ওহমের সূত্র প্রকাশ করব। আমরা যদি গ্রাফ আঁকি, একদিকে আই একদিকে ভি নিয়ে যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, মূলবিন্দুগামী সরলরেখা মানে মূলবিন্দু থেকে সোজা।

একটা সরলরেখা হবে, যেটাকে আমরা বিআই বা ওহমের সূত্রের লেখচিত্র বলি। এইবার ওহমের সূত্র, এখানে কিছু কিছু পদার্থ আছে যেগুলি ওহমের সূত্র মেনে চলে, সেইগুলিকে বলবো আমরা ওহমীয় পরিবাহী, আর যেগুলি ওহমের সূত্র মেনে চলে না সেগুলিকে বলবো অহমীয় পরিবাহী। যেমন আমাদের যে ধাতুগুলি যেগুলি আছে লোহা তামা, এগুলি হচ্ছে অহমীয় পরিবাহী, এগুলি ওহমের সূত্র মেনে চলে। আর কিছু কিছু পদার্থ বলেছিলাম যেমন অর্ধপরিবাহী পদার্থ সিলিকন জার্মিনিয়াম, এগুলি ওহমের সূত্র মেনে চলে না, ওইগুলিকে অহমীয় পরিবাহী বলা হয়। এবার ওহমের সূত্র থেকে কিভাবে আমরা রোধের সংজ্ঞা দেব, দেখো ওহমের সূত্র থেকে আমরা ওহমের সূত্র আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু বি বাই আই, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের। আর এমনিতে রোধ, দেখো এমনিতে রোধের সংজ্ঞা একটু অন্যরকম, যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায়, ওই পরিবাহীতে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায় সেই ধর্মকে বলা হয় পরিবাহীর রোধ। রোধের একক হচ্ছে সিজিএসএ স্ট্যাট ওহম বা ইএসইউ, আর এসআইতে হচ্ছে ওহম। মনে রাখবে রোধের এসআই একক ওহম, পরীক্ষা দিয়ে আসবে এটা একটা প্রশ্ন। এইবার পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে ওই প্রশ্নটা আবার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এক নম্বর হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যদি প্রস্থচ্ছেদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। দুই নম্বর হচ্ছে পরিবাহীর যদি দৈর্ঘ্য এবং উষ্ণতা বা প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য যদি এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এর সাথে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, ওইটাকে ব্যস্তানুপাতিক ধরা হয়। তাহলে দেখো দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থের ব্যস্তানুপাতিক, এছাড়া পরিবাহীর রোধ উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই দুইটাকে মিলে আমরা আর প্রপোর্শনাল টু লিখতে পারি এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, যেখানে একটি ধ্রুবক নেব সেই ধ্রুবকটাকে বলা হয় র। দেখে নেবে র কীভাবে লেখা হয়, র অনেকটা পি এর মতো, একটু লেসটা বাম দিকে বাড়বে, ওইটাকে বলা হয় র, আর ও র উকার র, যেটা একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এছাড়া রোধ উষ্ণতার উপর নির্ভর করে, ওইটাও পরীক্ষাতে আসে, মনে রাখবে রোধ উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তবে কতগুলি পদার্থ আছে, কার্বন অথবা সিলিকন জার্মিনিয়াম অর্ধপরিবাহী পদার্থ, ওইগুলি কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে। এছাড়া আবার আলোর উপরেও ডিপেন্ড করে, যেমন সেলেনিয়ামের উপর যদি আলো পড়ে সেলেনিয়ামের রোধ কমে যায়, ঠিক আছে। তাছাড়া দেখো রোধের আবার শ্রেণীবিভাগ আছে, রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়, কতগুলি রোধকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে বলতে কী হয় জানো নি, রোধগুলি দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখার ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে, দেখবে একটার যদি এক প্রান্তের সঙ্গে অপরটির মানে প্রথমটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এভাবে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যায়, মানে প্রথমটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যোগ করে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় পরিবাহীর শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে মানে অর্থাৎ আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলি রোধের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি যদি অপর বিন্দুতে যুক্ত করা হয় তাহলে যে সমবায়

পাওয়া যাবে ওইটাকে বলা হবে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি রুধাঙ্ক কী, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, ইংলিশ টার্মগুলিও মনে রাখবে। তাহলে রুধাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ, বা পরিবাহীর মধ্যে যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধকে বলা হয় পরিবাহীর রুধাঙ্ক। রুধাঙ্কের একক কী, ওহম সিজিএসে হচ্ছে ওহম সেন্টিমিটার, সিজিএস দরকার নেই, জাস্ট হচ্ছে ওহম সেন্টিমিটার অথবা ওহম মিটার। রুধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার। এখন পরীক্ষাতে আসে তামার রুধাঙ্ক 1.76 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায়, অথবা আসতে পারে 1.76 × 10⁻⁸ ওহম মিটার বলতে কি বোঝায়। তুমি কীভাবে লিখবে যে তামার রুধাঙ্ক যত দেওয়া থাকবে অত ওহম সেন্টিমিটার বা ওহম মিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার দৈর্ঘ্য এক বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ 1.76 × 10⁻⁶ ওহম, অথবা যদি মিটারে থাকে তাহলে ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ অত ওহম, এইভাবে লিখে নেবে। তাহলে রুধাঙ্ক হলো, এবার যে জিনিসটা আমরা সেটা হচ্ছে অ্যামমিটার এবং ভোল্টমিটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যামমিটার ভোল্টমিটার, দেখো অ্যামমিটার হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামমিটার, আর তড়িৎচালক বল পরিমাপ করার বা সরি ভোল্টেজ পরিমাপ করার, বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে অ্যামমিটার, আর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে ভোল্টমিটার। অ্যামমিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে অ্যামমিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা পরীক্ষাতে আসে, অ্যামমিটার ভোল্টমিটারের পার্থক্য। এবার যে জিনিসটা আমরা, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিজ্ঞানী জুল সর্বপ্রথম লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সূত্রগুলি, সূত্রগুলিকে জুলের সূত্র হিসাবে প্রকাশ। তাহলে দেখো জুলের সূত্রগুলিকে একসাথে, কিন্তু আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্রকে আমরা একসাথে জুলের সূত্র বলবো। প্রথম সূত্র হচ্ছে যদি সময় এবং প্রবাহীর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহের সময় পরিবর্তিত থাকে, তাহলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক, এক নম্বর সূত্র, দ্যাট ইজ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দুই নম্বর হচ্ছে যদি প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহের রোধের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টু আর। তিন নম্বর হচ্ছে যদি প্রবাহের রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তিনটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রপোর্শনাল টুটাতে আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটাকে আমরা যদি কে বলি, তাহলে এইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় ওয়ান বাই জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রে বোঝা গেল। এবার জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ আমরা বাস্তব ক্ষেত্রে

জুলের সূত্রে আমরা প্রয়োগ করি। প্রথম হচ্ছে আমরা যে ইলেকট্রিক হিটার ইউজ করি, ইলেকট্রিক হিটারটা হচ্ছে এই জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি, বাড়িতে যে ইস্ত্রি যে দেই ইস্ত্রি, এই ইস্ত্রিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করি, বা বৈদ্যুতিক ভালভ যেগুলি আছে এগুলিও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। এখন এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা। আমরা বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করি তার নাইক্রোম তার ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন, এই তিনটার সংকর ধাতু। এই সংকর ধাতুর রুদাঙ্ক, গলনাঙ্ক খুব বেশি, ফলে তড়িৎ প্রবাহিত বেশি হলেও ওই তার পুড়বে না, গলবে না, এবং রুদাঙ্ক বেশি হওয়াতে বেশি পরিমাণে তাপ সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ সে সহজে নষ্ট হয়ে যাবে না, বেশি পরিমাণ তাপকে স্টোর করতে পারবে। তাই আমরা এই ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করি। সেম প্রশ্ন আছে, আমরা যখন ইয়োপ ব্যবহার করব, ইলেকট্রিক বাল্ব ব্যবহার করি, ইলেকট্রিক বাল্বে কিন্তু টাংস্টেনের তার লাগানো থাকে, টাংস্টেন, টাংস্টেনও আছে, টাংস্টেনও আবার তার রুদাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, এর ফলে সে সহজে গলবে না এবং সে বেশি পরিমাণে তাপ দিতে পারবে। এই জন্য আমরা টাংস্টেনের তার ব্যবহার করি ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে। এবার যে জিনিসটা দেখো নেক্সট, আমরা যেটা সেটা হচ্ছে এই বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলি আমরা বাড়ি ঘরে ব্যবহার করি এগুলিতে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়, ফিউজ, যেটাকে বলা হয় বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ কেন ব্যবহার করা, কোনো কারণে বাড়ি ঘরে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তখন কিন্তু তড়িতের যন্ত্র, আমাদের বাড়িঘরের যে যন্ত্রপাতিগুলি আছে, টিভি বলো, ফ্রিজ বলো, এই সবগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো কারণে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই যে ফিউজের তারটি আছে ওটা অটোমেটিক জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এর ফলে বাড়িতে বাড়ির যে যন্ত্রপাতিগুলি আছে ওইগুলি নষ্টের হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ বাড়িতে আগুন ধরার সম্ভাবনা থাকে, আগুন ধরবে না। কী কারণে, তার গলনাঙ্ক খুব কম থাকে, অর্থাৎ কম হওয়ার অর্থ হচ্ছে সে একটু বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হলেই সে গলে যাবে। তাই বাড়িতে দেখবে একটা চীনামাটির, একটা চীনামাটির কাট আউট বলে, কাট আউটের মধ্যে একটা কম গলনাঙ্ক বিশিষ্ট তার লাগানো হয়, যেটা সীসা এবং টিন দিয়ে তৈরি করা হয়, সীসা এবং টিনের সংকর ধাতু ওইটাকে, এর ফলে দেখবে আগুন লাগার সম্ভাবনা থাকে না। নেক্সট আসছে আমরা যে জিনিসটা, ওইটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি এবং ক্ষমতা, খুব ইম্পর্টেন্ট জিনিস বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা। এমনিতে তোমরা যে শক্তি পড়েছ, কোনো বস্তুর মধ্যে আমরা কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্য সেই সামর্থ্যকে বলা হয়, এমনিতে যে শক্তি পড়েছে তোমরা কোনো বস্তুর বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে তার শক্তি বলা হয়। কিন্তু তড়িতের ক্ষেত্রে কোনো তড়িৎ যন্ত্রের যে কার্য করার সামর্থ্য সেটাকে বলা হয় ওই তড়িৎ যন্ত্রের শক্তি, শক্তির একক, তড়িৎ শক্তির একক। আগের ক্ষেত্রে যে শক্তির একক পেয়েছ জুল, এক্ষেত্রেও তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। আর তড়িৎ ক্ষমতা যেটা, দেখো তড়িৎ ক্ষমতাটা হচ্ছে আমরা যে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। এই ক্ষেত্রে কোনো একটা তড়িৎ যন্ত্রের যে কার্য করার হার, এই হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা। এর একক হচ্ছে জুল পার সেকেন্ড, বা আমরা ওয়াট বলি, ওয়াট। মনে রাখবে পরীক্ষাতে আসে তড়িৎ ক্ষমতার এসআই এককটি কি, তড়িৎ ক্ষমতার এসআই এককটি হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। এবার ওয়াট কি, ওয়াট হচ্ছে কোনো পরিবাহের মধ্যে যদি, কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রবেশ যদি ওয়ান ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তার ক্ষমতাকে বলা হয় ওয়ান। এবার ওয়াট ঘন্টা কি, মনে রাখবে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা শক্তির ব্যবহারিক, শক্তির ব্যবহারিক প্রয়োগ, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এগুলি হচ্ছে শক্তির ব্যবহারিক প্রয়োগ বা বাণিজ্যিক প্রয়োগ। ওয়াট ঘন্টা হচ্ছে যদি এক ওয়াটের কোনো বৈদ্যুতিক বাতি এক ঘন্টা চলে তাহলে যে শক্তি ব্যয়িত হয় তাই হচ্ছে ওয়াট ঘন্টা। আর

0: কিলোওয়াট ঘন্টা, যেটাকে বলা হয় বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। পরীক্ষাতে আসে বিওটির ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা কিন্তু বাণিজ্যিক একক হিসাবে ধরা হয়। আমাদের বাড়িঘরে যে আমরা কারেন্টের বিল দিই, বিলে যে ইউনিট লেখা থাকে, ওই ইউনিটটাকেই বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি ইউনিট, কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা কি, 1000 ওয়াটের কোনো বৈদ্যুতিক বাতি যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে যে তড়িৎ শক্তির ব্যয় হবে তাকে বলা হবে 1 কিলোওয়াট ঘন্টা। বাড়িতে কিন্তু বা 1 ইউনিটই ধরা, 1 ইউনিট, কিন্তু বাড়িতে যে আমরা কারেন্টের যে ইউনিটগুলি বলি, যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, ওই ইউনিটগুলি হচ্ছে এই 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। আমরা পরীক্ষাতে আসে কিন্তু ওয়াট এবং ওয়াট ঘন্টার মধ্যে পার্থক্য, ওয়াট হচ্ছে ওয়াট, যেটা ওয়াট এবং ওয়াট ঘন্টার পার্থক্যটা তোমরা দেখবে বইয়ে আছে। আর আমরা নেক্সটে দেখো, পরবর্তী আমরা ক্লাস করব, আজকে এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে?
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল 10ম শ্রেণীর বিজ্ঞান, পড়ালেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।

এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। প্রথম গান গানি শুনুন শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

গান গানের শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত, এবারে শুনবেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে।

শিল্পী ইন্দ্রাণী সেনের গাওয়া এই গান কানির সাথে শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

কিশোর কুমারের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026-এর পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে বিশিষ্ট পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। অভিনেতার স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজামকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বুল্লার এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্য টাগা রামভিল। পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়ানজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন MSME ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital, and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: সরকার আজ তরুণ

0: বিক্রিত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গৃহস্থালির এলপিজি উপভোক্তারা অতিরিক্ত ছাড় পাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এর অধীনে পাইপবাহিত গ্যাস বা পিএনজি সংযোগ পাওয়ার 30 দিনের মধ্যে উপভোক্তারা এলপিজি সংযোগ ছিন্ন করার জন্য আবেদন জানাতে পারবেন। পিএনজি চালু নেই এমন এলাকায় গ্রাহকরা ভবিষ্যতে এলপিজি সংযোগ পুনরায় চালু করার ব্যাপারে একটি ট্রান্সফার ভাউচার পাবেন। এই সংস্থানে মূলত বদলিযোগ্য চাকরিজীবী, ভাড়াটিয়া, শিক্ষার্থী বা বসবাসের স্থান বদল করতে হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় ইট ইজ টচিং অরাউন্ড 50,000 টন পর ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গই হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, দেশে সারের সামগ্রিক মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়েই আপাতত এখন আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাক। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্কেস্ট্রা, ডান্স বার, বিভিন্ন নাচের গ্রুপ, অশ্লীল নাচ গানের অনুষ্ঠান, ম্যাসাজ পার্লার, স্পা এবং বিভিন্ন সেলুনে শিশুদের কাজে লাগানো অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছে। এ ব্যাপারে জাস্টিস রাইটস ফর চিলড্রেন্স অ্যালায়েন্স নামক এক সংগঠন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্জলির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলাম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলাম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু আজ কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
2: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত।

তো একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সে দেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। উগান্ডায় আরও দুই ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল সাত। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। ভিয়েতনামের দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ দুটি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধীরে ইয়াল্লামান আমাঙ্গেল দিয়েফকে 4

0: মহিলাদের সাফ কাপ ফুটবলে ভারত 11-0 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: শুনলেন বাংলা সংবাদ, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী ক্যালকাটা ইয়ৎকয়ার।

শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ।

শুনলেন ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 26শে মে আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম, 6:02 শুনবেন অমৃতবাণী, 6:07 শুনবেন দেশাত্মবোধক গান, 6:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 7:00 সুপ্রভাত, 7:15 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হবে রিলে করে, 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 শুনবেন মর্নিং নিউজ, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:00 শুনবেন হিন্দি সমাচার, 9:05 ইংলিশ বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 শুনবেন নজরুল গীতি, 1:00 হিন্দি সংবাদ, 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 শুনবেন বাংলা সংবাদ, 1:40 শুনবেন বাংলা আধুনিক গান, 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 শুনবেন হিন্দি সংবাদ, 3:05 শুনবেন ইংরেজি সংবাদ, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন পড়াশোনা, 8:30 শুনবেন ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন গজল, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লঘুযন্ত্র সঙ্গীত, 10:20 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 10:33 হয়ে 32 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।